আমার জীবনে যেসব শ্রেষ্ঠ শিক্ষা লাভ করিয়াছি সেগুলির অন্যতম এই যে, কর্মের উদ্দেশ্যের প্রতি যতটা মনোযোগ দেওয়া আবশ্যক উপায়গুলির প্রতিও ততটা দেওয়া উচিত। এই শিক্ষা আমি যাহার নিকট লাভ করিয়াছি তিনি একজন মহাপুরুষ এবং তাঁহার জীবন ছিল মহতী নীতির বাস্তব রূপায়ণ। এই একটি নীতি হইতেই আমি সর্বদা মহৎ শিক্ষা লাভ করিয়া আসিতেছি এবং আমার মনে হয় জীবনের সকল সাফল্যের রহস্য সেখানেই, অর্থাৎ উদ্দেশ্যের প্রতি যতটা উপায়গুলির প্রতিও ততটা মনোযোগ দেওয়া। আমাদের জীবনের বড় ত্রুটি এই যে আমরা আদর্শের প্রতি এত বেশি আকৃষ্ট হইয়া পড়ি, লক্ষ্য আমাদের নিকট এত বেশি মনোমুগ্ধকর, এত বেশি লোভনীয় হয় এবং আমাদের মানসপটে এত বড় হইয়া যায় যে আমরা উপায়গুলি খুঁটিনাটিভাবে দেখিতে পাই না। কিন্তু যখনই বিফলতা আসে তখন যদি আমরা পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করিয়া দেখি, তবে শতকরা 99টি ক্ষেত্রে দেখিব যে উপায়গুলির প্রতি মনোযোগ দেই নাই বলিয়াই আমরা বিফল হইয়াছি। উপায়গুলিকে নিখুঁত ও দৃঢ় করার দিকে মনোযোগ দেওয়াই আমাদের বিশেষ প্রয়োজন। উপায়গুলি যথাযথ হইলে উদ্দেশ্য সিদ্ধি হইবেই। আমরা ভুলিয়া যাই যে কারণই কার্য উৎপাদন করে, কার্য কখনোই নিজে নিজে উৎপন্ন হইতে পারে না। কারণগুলি ঠিক, উপযুক্ত ও শক্তিশালী না হইলে কার্য কখনো উৎপন্ন হইবে না। একবার যখন আদর্শ নির্বাচিত ও উহার উপায়গুলি নির্ধারিত হয় তখন আর আদর্শের কথা না ভাবিলেও পারি, কারণ উপায়গুলি নিখুঁত করিতে পারিলে আদর্শের বিষয়ে আমরা নিশ্চিত হইতে পারি। যেখানে কারণ আছে সেখানে কার্য সম্বন্ধে আর কোনো বাধা নাই, কার্য অবশ্যই হইবে। আমরা যদি কারণ বিষয়ে

0: যত্নবান হই তাহা হইলে কার্যও হইবে। আদর্শেরই উপলব্ধি কার্য, উপায়গুলিই কারণ। সুতরাং উপায়ের প্রতি মনোযোগ দানই জীবন সমস্যা সমাধানের রহস্য। এই বিষয়টি আমরা গীতাতেও পাঠ করিয়া থাকি। সেখানে আমরা এ শিক্ষা পাই যে আমাদের কাজ করিতে হইবে সমগ্র শক্তি দিয়া, নিয়ত কাজ করিয়ে যাইতে হইবে, এবং যে কোনো কাজেই আমরা নিযুক্ত হই না কেন, তাহার উপর আমাদের সমগ্র মন সমাহিত করিতে হইবে। অথচ দেখিতে হইবে আমরা যেন কর্মে আসক্ত হইয়া না পড়ি, অর্থাৎ অন্য কোনো কিছুর প্রভাবে যেন কর্ম হইতে সরিয়া না যাই, কিন্তু তবু সর্বাবস্থাতেই যেন ইচ্ছা মাত্র আমরা কর্ম ত্যাগ করিতে সমর্থ হই। আমরা যদি নিজ নিজ জীবন বিশ্লেষণ করি, তাহা হইলে পাই যে আমাদের দুঃখের সবচেয়ে বড় কারণেই আমরা কোনো কার্য গ্রহণ করিয়া তাহাতে আমাদের সমস্ত শক্তি নিয়োজিত করি। হয়তো তাহা নিষ্ফল হইল, তথাপি আমরা তাহা পরিত্যাগ করিতে পারি না। আমরা জানি কর্ম আমাদিগকে আঘাত দিতেছে, কর্মের প্রতি আরও বেশি আসক্তি আমাদের কেবল দুঃখই দিতেছে, তথাপি আমরা ওই কর্ম হইতে নিজেদের বিচ্ছিন্ন করিতে পারি না। মক্ষিকা মধুপান করিতে আসিয়াছিল, কিন্তু তাহার পাগুলি মধু ভাণ্ডে আটকাইয়া গেল, সে আর বাহির হইতে পারিল না। বারবারই আমাদের এইরূপ দুরবস্থা হইতেছে। আমাদের সমগ্র জীবনই এইরূপ একটা রহস্যে আবৃত। কেন আমরা এ জগতে আসিয়াছি? আমরা এখানে মধুপান করিতে আসিয়াছিলাম, কিন্তু দেখিতে পাইতেছি আমাদের হাত পা উহাতে আবদ্ধ হইয়া পড়িয়াছে। আমরা জগৎকে ধরিতে আসিয়াছিলাম, কিন্তু নিজেরাই ধৃত হইয়া পড়িলাম। ভোগ করিতে আসিয়াছিলাম, কিন্তু আমরাই ভুক্ত হইতেছি। শাসন করিতে আসিয়াছিলাম, কিন্তু নিজেরাই শাসিত হইতেছি। কাজ করিতে আসিয়াছিলাম, কিন্তু অপরের হস্তে ক্রীড়নক হইয়া পড়িতেছি। এরূপ ব্যাপার আমরা সর্বদাই দেখিতে পাই। আমাদের জীবনের প্রত্যেক ছোটোখাটো ব্যাপারে এরূপ ঘটিয়া থাকে। অপরের মন বুদ্ধি দ্বারা আমরা চালিত হইতেছি, আবার আমরা সর্বদাই অপরের মন বুদ্ধির উপর প্রভাব বিস্তার করিতে চেষ্টা করিতেছি। আমরা জীবনের সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করিতে চাই, কিন্তু সেগুলি আমাদের প্রাণশক্তি ক্ষয় করিয়া ফেলে। আমরা চাই প্রকৃতি হইতে কিছু আহরণ করিতে, কিন্তু পরিণামে দেখিতে পাই প্রকৃতি আমাদের সর্বস্ব কার্যালয়, আমাদিগকে একেবারে রিক্ত করিয়া ফেলিয়া দেয়।
1: অমৃতবাণীতে আজ শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ।

এতক্ষণ শুনছিলেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণী কৈলাসর। জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি, 7টায় সুপ্রভাত, 7:10 ভক্তিমূলক অনুষ্ঠান ভক্তিসুধা, আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ 7:25, আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ 7:35 এবং 7:40 আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 8:00 দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত, প্রভাতী সংবাদ 8:15 এবং 8:30 উত্তর পূর্বাঞ্চল শিলং কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। আধুনিক গান শুনবেন 8:40। 9:00 দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ, এরপরেই শুনবেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। 11:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের বেলা, 12:05 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতে, 12:30 রবীন্দ্রসঙ্গীত, 1:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে, 1:05 শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, 1:30 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, ককবরক সঙ্গীত শুনবেন 1:40, 2:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 2:15 শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 2:30 মনসা মঙ্গল, 3:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। ৩:05 শুনবেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ এবং আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান 3:10। 6:00 ঘর গৃহস্থে, 6:30 শুনবেন মনসা মঙ্গল, আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান 7:00, 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ 7:45 এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান শুনবেন 8:05, 8:30 মিশ্র গানের অনুষ্ঠান মিক্স মেলোডিজ, 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 9:15 শুনবেন লোকগীতে, 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 10:10 শুনবেন নজরুলগীতে, 10:20 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সূচি।

আকাশ বাণী কৈলাসর, শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে সুপ্রভাত অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন আজকের দিনটি ইতিহাসে। আজ 29শে জুলাই 1588 সালে আজকের দিনে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী অ্যাংলো স্প্যানিশ যুদ্ধে ফ্রান্সের গ্রেভলাইন সমুদ্র তীরে স্প্যানিশ আর্মাডাকে পরাজিত ও ধ্বংস করে। 1876 সালে আজকের দিনে ডক্টর মহেন্দ্রলাল সরকার উচ্চশিক্ষায় জাতীয় প্রতিষ্ঠান ও বিজ্ঞান গবেষণা কেন্দ্র ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স কলকাতায় প্রতিষ্ঠা করেন। 1877 সালে আজকের দিনে সাহিত্য বিজ্ঞান দর্শন বিষয়ে মাসিক পত্রিকা ভারতী প্রথম প্রকাশিত হয় দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায়। 1911 সালে আজকের দিনে কলকাতার মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট দলকে হারিয়ে প্রথম আইএফএ শিল্ড লাভ করে। 1957 সালে আজকের দিনে আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন গঠিত হয়। 1958 সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা নাসা প্রতিষ্ঠিত হয়। 1962 সালে আজকের দিনে কলকাতায় বেঙ্গল মিউজিক কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হুমায়ুন কবির। 2005 সালের জ্যোতির্বিদরা সৌরজগতের অন্যতম বামন গ্রহ এরিস আবিষ্কার করেন। 1891 সালে আজকের দিনে সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু হয়। এই ছিল আজকের ইতিহাসে আজকের দিনটি। এবারে শুনবেন বিভিন্ন পত্রিকার শিরোনাম। কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার শিরোনাম, ধৃত নিট বিক্ষোভকারীদের মুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া শর্ত গ্রহণযোগ্য নয় কেন্দ্রের দেওয়া প্রতিশ্রুতিতেই অনড় কক্রোচ, সংযম বিনয়ের সঙ্গে উদযাপন করা উচিত, সৌরভদের ভিডিও নিয়ে বার্তা ওয়াংচুকের। শনিবার জনগণনার প্রথম ধাপ শুরু হচ্ছে রাজ্যে, ধর্মতলায় নিট বিক্ষোভ, নিট প্রতিবাদী পড়ুয়াদের বিরুদ্ধে পদক্ষেপ নয় বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকারের, তবে সুপ্রিম কোর্টের রায় মেনে ছাড় নয় অপরাধীদের। আরবিআই প্রস্তাবে সায় কেন্দ্রের, তৈরি হবে 10 এবং 20 টাকার 200 কোটি পলিমার নোট, সিন্ডিকেট কাটমানি বন্ধ করতে হেল্পলাইন টোল ফ্রি নাম্বার চালু করে দুর্নীতি বন্ধ করতে ফের জিরো টলারেন্স বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। প্রশ্ন ফাঁস বিরোধী বিল নিয়ে বিতর্ক পর্বে লোকসভায় অভিষেকের বক্তৃতায়

সিজেপির সাফল্যে উৎসাহিত উচ্চবর্ণ সংরক্ষণ হটাও আন্দোলনের প্রস্তুতিতে জ্যানজি 50 লক্ষ ছাড়ল অনুসারীর সংখ্যা। অধিকৃত কাশ্মীরে পাক সেনার গুলিতে নিহত করি হিংসার মধ্যে প্রথম দফার ভোট গণনা। বিশ্বকাপের সেরা গোল কোনটা জানিয়ে দিল ফিফা। কলকাতা লিগে ইস্টবেঙ্গলের 5 গোল, মোহনবাগানের তাঁবুতে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খা। ইস্টবেঙ্গলে ভারত গৌরব সম্মান পাচ্ছেন প্রীতম। এবারে সংবাদ প্রতিদিন পত্রিকার শিরোনাম। কুড়ি শতাংশ দিয়ে পুজোর আগে 1 লক্ষ নিয়োগ রাজ্য পুলিশে। শ্যামাপ্রসাদের বাড়ি কিনল রাজ্য সরকার। রাজ্যকে কেন্দ্র দিচ্ছে 70,000 কোটি টাকা। বিনয়ী হও ককরুজদের বার্তা ক্ষুব্ধ সোনমের।

ফ্রান্স থেকে কৃত্তিবাসী রামায়ণের আসল পুঁতে ফেরানো রাজ্যে। নবান্ন ক্যান্টিনে মুখ্যমন্ত্রী গল্পকর্মীদের সঙ্গে অডিট ক্যালেন্ডার তৈরি নির্দেশ সব দপ্তরকে। দুর্নীতি প্রমাণ হলে দুই পদ থেকে ইস্তফা দিব, কাজল।

দৈনিক সংবাদ পত্রিকার শিরোনাম। বিজেপি অনুরাগের রহস্য মৃত্যু, পুলিশি তদন্তের টিম বাড়ল 10 জনে, অনর বিরোধীরা। কক্রোচের নতুন হুঁশিয়ারি, শর্ত ভাঙলে ফের ভাবতে হবে। ভারত নেপাল প্রথম সরাসরি কন্টেনার ট্রেন চালু। ডিজির মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত, রাজ্যপালের দরবারে বাম নেতৃত্ব। ঐতিহ্যবাহী খার্চির ভিড়ের আড়ালে মানবিক সংকট।

আকাশবাণী কৈলাসহর। এবারে শুনবেন ভক্তিসুধা, অনুষ্ঠানের শিল্পী MS শুভলক্ষ্মী।

0: এতক্ষণ এম এস শুভলক্ষ্মীর কণ্ঠে ভক্তিগীতি শুনছিলেন আকাশবাণী কৈলাসহর। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ পড়ে আকাশবাণী আগরতলা কেন্দ্রের বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ রিলে করে শোনানো হবে।
1: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হলো, লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশনস আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা পুনরায় শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে অর্থনীতি, শিল্প, বাণিজ্য এবং প্রযুক্তি বিভাগের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে পর্যালোচনা হয়। দিল্লি সরকার লক্ষ্মী যোজনার অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে 2,500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে গত দুদিনে আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলিচালনায় কমপক্ষে 30 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন। গ্লাসগো কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে পুরুষদের 10,000 মিটার দৌড়ে রুপো জিতেছেন বুলবীর সিং। বিস্তারিত খবর, লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশনস অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে পুনরায় আলোচনা শুরু হবে। কর্মী, জন অভিযোগ, পেনশন সংক্রান্ত প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বিলটি সভায় পেশ করেন। এই বিলে প্রশ্ন ফাঁসের মতন গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসাবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। মামলা তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত প্রশাসনকে প্রাত্যহিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনেরও নির্দেশ দেওয়া হবে। এ ধরনের অপরাধের তদন্ত থানায় অভিযোগ দায়েরের দিন থেকেই পরবর্তী 2 মাসের মধ্যে চার্জশিট পেশ করার পর থেকে 3 মাসের মধ্যে শুনানি সম্পন্ন করার উল্লেখ রয়েছে। বিলটি উত্থাপন করে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, দেশের যুব সম্প্রদায় এবং পড়ুয়াদের কল্যাণের দিকটি সুরক্ষিত রাখতেই সরকারের কঠোর দায়বদ্ধতার প্রতিফলন হল এই বিল। একই সঙ্গে যুবদের ভবিষ্যতের সঙ্গে যাতে কোনোভাবেই আপোষ করা না হয় তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সংকল্পের দিকটিও এই বিল পেশের মাধ্যমে ফুটে উঠেছে।
2: In 2024, this bill was brought in to reassure the students that their future is safe. So we learned from the experience of the 2024 Act and the subsequent sequence of events, like any responsible government should do. And therefore, this amendment is being brought in to make the law more stringent, and to ensure speedy justice, so that the credibility of all these exams gets enhanced and gets reinstated.
1: কংগ্রেস ও ইউপিএ জামানায় প্রশ্নপত্র ফাঁসের একাধিক ঘটনার উল্লেখ করে শ্রী সিং বলেন, তৎকালীন সময় এ ধরনের ঘটনা রুখতে কোনো নির্দিষ্ট আইন ছিল না। 2024 সালে মোদী সরকারই প্রথম এই আইন প্রণয়ন করে। আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের গৌরব গগৈ শিক্ষাক্ষেত্র নিয়ে সরকারের উদাসীনতার অভিযোগ তোলেন। তিনি বলেন, এই বিল আগের আইনের সংশোধন মাত্র, প্রকৃত সংস্কারের পক্ষে সরকার রাজি নয়।
3: इस संशोधन वाले बिल का विवरण पढ़ के साफ साफ पता चल जाता है कि ये सरकार शिक्षा विभाग को लेकर गंभीर नहीं है, सुधार नहीं लाना चाहिए। ये सिर्फ एक दिखावा का बिल है, क्योंकि ये बिल एक संशोधन बिल है।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল তাঁর বাসভবনে সরকারের বিভিন্ন বিভাগের সচিবদের সঙ্গে দ্বিতীয় উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তিনি অর্থনীতি, বাণিজ্য, শিল্প এবং প্রযুক্তি বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রকের ও বিভাগগুলির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পর্যালোচনা করেন। বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের গতি ত্বরান্বিত করার উপর বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দিল্লির যন্তর্মন্ত্র থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য

0: বাগচি ও বিচারপতি ভি মোহানার বেঞ্চ অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছেন, বিক্ষোভ সংক্রান্ত সমস্ত সিসিটিভি, ড্রোন ও বডি ক্যাম ফুটেজ এবং ওয়্যারলেসে তথ্য সংরক্ষণ করতে হবে। যেসব শিক্ষার্থীকে বিক্ষোভে অংশ নিয়েছিল তাদের বিরুদ্ধে কোনো দমনপূরণ ব্যবস্থা নেওয়া যাবে না। শীর্ষ আদালতের নির্দেশ, ছাত্র বিক্ষোভে গ্রেপ্তার হওয়া 18 বছরের কম বয়সী শিক্ষার্থীদের, যাদের কোনো অপরাধের রেকর্ড নেই, সব রাজ্যকে তাদের মুক্তি দিতে হবে। দিল্লি সরকার লক্ষ্মী যোজনার অনুমোদন দিয়েছে। মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সামাজিক সুরক্ষার পথে একটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে 2,500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পের নির্দেশিকা অনুমোদিত হয়। 2026-27 সালে বাজেটে এই প্রকল্পের জন্য 110 কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। আজ শ্রী গুরু পূর্ণিমা। দেশের বিভিন্ন মঠ মন্দিরে আজ এই উপলক্ষে বিশেষ পূজার্চনা চলেছে। শাস্ত্র অনুযায়ী আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে আদিগুরু বেদব্যাসের আবির্ভাবকে স্মরণ করে ধর্মপ্রাণ মানুষেরা এদিনে নিজ নিজ গুরু পূজন করে থাকেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই তিথিকে কেন্দ্র করে বৈরিক ধ্বজের কাছে নিজেদের সমর্পণ করেন। বেলুড় মঠ, ভারত সেবাশ্রম সংঘ সহ সব মঠ আশ্রমে বিশেষ পূজার্চনা শুরু হয়েছে। সকাল থেকে অগণিত ভক্ত গুরু প্রণামের উদ্দেশ্যে মঠ মন্দিরে ভিড় জমিয়েছেন। শাস্ত্র অনুযায়ী এবছর জ্যৈষ্ঠ মলমাস হওয়ায় সব তিথি এক মাস পিছিয়ে গিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে রাষ্ট্রীয় দমনপীড়নের ঘটনায় গত দুদিনে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 30 এবং আরও অনেকে আহত হয়েছেন। স্থানীয় সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জেএএসির তথ্যমতে পাক সেনাবাহিনী হাজার হাজার শান্তিপূর্ণ বিক্ষোভকারীর উপর গুলি চালায়। এতে সোমবার 25 জন এবং মঙ্গলবার আরও 5 জন নিহত হন। গত কয়েক মাস ধরেই পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীর অঞ্চলে পাক কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। এদিকে পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত বিধানসভা নির্বাচন করানো, ওই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ কার্যকলাপ চালানোর সুবিধার্থে নেওয়া এক ছদ্ম পদক্ষেপ বলে ভারত উল্লেখ করেছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, জম্মু কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে যে জনরোষ গড়ে উঠেছে তা পাকিস্তানের অর্থনৈতিক বিপর্যয়েরই প্রত্যক্ষ নিদর্শন।
1: The entire Union Territories of Jammu, Kashmir and Ladakh, including the areas currently under illegal and forcible occupation of Pakistan, are integral and inedible parts of India. The current cosmetic electoral exercise is nothing but an attempt by Pakistan to camouflage its illegal occupation and hide its grave human rights violations in the region. The ongoing mass protests in the Pakistan-occupied Jammu and Kashmir are the direct consequences of its economic exploitation, denial of fundamental rights to the people, and their administrative oppression.
0: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেছেন। ওভাল অফিসে এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট সামাজিক মাধ্যমে জানিয়েছেন, প্রেসিডেন্ট জেলেনস্কি এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠক দুটি ইতিবাচক এবং ফলপ্রসূ হয়েছে। পরে জেলেনস্কি ও সমাজ মাধ্যমে এই বৈঠকের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান। একই সঙ্গে ইউক্রেনের রাশিয়ার সামরিক অভ্যুত্থানের ফলে 4 বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের নিরসনে কিভকে সাহায্য করার জন্য রিপাবলিকান প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন তিনি। অন্যদিকে তেহরানে পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত পিক এক্স পাহাড়ে ইরানের কর্মসূচি নিয়ে নেতানিয়াহুর গোপন তথ্য তুলে ধরেন। ইরানের সেনাবাহিনী গতরাতে পশ্চিম এশিয়ায় মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে অভিযোগ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। গত 72 ঘণ্টায় ইরান 30টিরও বেশি ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে। সবকটি হামলায় প্রতিহত করা হয়েছে এবং ইরানে জবাবি হামলাও চালানো হয়েছে। পাশাপাশি মার্কিন ও সৌদি আরবে সেনা যৌথ হামলা চালিয়েছে ইরাকেও। এখানকার কিছু গোষ্ঠী ইরানকে সাহায্য করছে বলে অভিযোগ। তাদের অস্ত্র ঘাঁটি ও পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ইতিবাচক রচনা করেছেন ভারতের গুলবীর সিং। প্রথম ভারতীয় অ্যাথলেট হিসেবে পুরুষদের 10,000 মিটার দৌড় প্রতিযোগিতায় তিনি রূপ জিতেছেন। এছাড়া মহিলাদের 69 কেজি ভারোত্তোলন বিভাগে রূপ পেয়েছেন।

ভারতের হরজিন্দার কৌর, গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতীয় ক্রীড়াবিদরা এখনও পর্যন্ত 12টি পদক জিতেছেন। এর মধ্যে রয়েছে 2টি সোনা, 2টি সাতটি রূপ, 3টি ব্রোঞ্জ। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশনস আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা পুনরায় শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে অর্থনীতি, শিল্প, বাণিজ্য, প্রযুক্তি বিভাগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে পর্যালোচনা করা হয়। দিল্লি সরকার লক্ষ্মী যোজনার অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে 2,500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে গত 2 দিনে আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলি চালনায় কমপক্ষে 30 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গ্লাসগো কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় অ্যাথলেট হিসাবে পুরুষদের 10,000 মিটার দৌড়ে রূপো জিতেছেন কুলবীর সিং। স্থানীয় সংবাদ এরপরেই।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, মাত্র ছ বছরের মধ্যে রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদন দ্বিগুণ হয়েছে এবং মাথাপিছু গড়ায় জাতীয় গড়ের সমপর্যায়ে পৌঁছেছে। গতকাল আগরতলার প্রজ্ঞাভবনে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সঙ্গে সিপার্ড, শিল্প বাণিজ্য দপ্তর এবং দক্ষতা উন্নয়ন দপ্তরের মধ্যে তিনটি সমঝোতাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, আজকের এই সমঝোতাপত্র স্বাক্ষরের মাধ্যমে রাজ্যের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিকাশের পথে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রশ্নপত্র ফাঁসের মামলায় কঠোর শাস্তি এবং ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের প্রস্তাবকারী বিলটি নিয়ে লোকসভায় আলোচনা চলছে। পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যাক্ট 2024-এ সংশোধনের লক্ষ্যে এই বিল আনা হয়েছে। পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026-এ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে 10 বছর পর্যন্ত কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষী সাব্যস্ত অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো কঠোর শাস্তি। মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে এই আইনে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে দৈনন্দিন বিচারের জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপন করার নির্দেশ দেওয়া হয়েছে। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গতকাল হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার উদ্যোগে বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। তিনি হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত স্ক্রিনিংয়ের উপর জোর দেন এবং বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্য বিমা সুবিধার কথা তুলে ধরেন। মনুবাজার বসুন্ধরা বনচেতনা কেন্দ্রে গতকাল 77তম সাব্রুম মহকুমা ভিত্তিক বনমহোৎসবের উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। বিধায়ক মাইমলা ফ্রু মক সহ অন্যান্যরা বনচেতনা কেন্দ্র চত্বরে উপলক্ষে গাছের চারা লাগান। মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের দ্বিতীয় পর্যায়ে গতকাল ঋষ্যমুখ সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের নলুয়া বাজারে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে 255 জনের স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। শিবিরে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সিতে আক্রান্তদের চিহ্নিতকরণের পরীক্ষাও করা হয়। গোমতী জেলার তেপানিয়া ব্লকে গতকাল একদিনের বিশেষ ঋণদান শিবির অনুষ্ঠিত হয়। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে আয়োজিত শিবিরে সমৃদ্ধি ক্যাম্পেইনের সূচনা করেন তেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা দাস। শিবিরের মূল লক্ষ্য হল আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করা, স্বনির্ভর গোষ্ঠী ও গ্রামীণ উদ্যোক্তাদের সহজে ঋণ প্রাপ্তির সুযোগ বৃদ্ধি করা বলেও বিডিও জানিয়েছেন। শিবিরে তেপানিয়া ব্লকের 65টি ঋণের আবেদনপত্র অনুমোদন দেওয়া হয়। প্রাক্তন সাংসদ মন্ত্রী প্রতিমা ভৌমিক জাতীয় সড়কগুলির বিভিন্ন সমস্যা নিয়ে NHDCL এর আধিকারিকদের সঙ্গে গতকাল বৈঠকে মিলিত হন। শ্রীমতী ভৌমিক জানান, আগরতলা খোয়াই কমলপুর বিকল্প জাতীয় সড়কের মোট দৈর্ঘ্য 137 কিলোমিটারের মধ্যে 32 কিলোমিটার রাস্তার অত্যন্ত খারাপ অবস্থা। তিনি আরও বলেন, এ বিষয়ে তিনি NHIDCL এর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। ওই অংশে দ্রুত মেরামতের ব্যবস্থা করে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য দাবি জানিয়েছেন শ্রীমতী ভৌমিক। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, গুণগত মান বজায় রেখে সাধারণ মানুষের জন্য খাদ্যশস্যের নিরবচ্ছিন্ন প্রাপ্যতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। সচিবালয়ে খরিফ বাজার মৌসুম KMS 2026-27 উপলক্ষে গতকাল অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকে উন্নত মানের কাস্টম মিল্ড রাইস উৎপাদন, সময় মতো মিলিং, কঠোর মান নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয় জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়। তিনি খাদ্যশস্য সংগ্রহ ও সরবরাহ আরও স্বচ্ছ এবং কার্যকর করার পাশাপাশি

পাশাপাশি পর্যাপ্ত মজুদ ও নিরবচ্ছিন্ন বিতরণ নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন। বৈঠকে খাদ্য দপ্তরের প্রধান সচিব শান্তনু সহ ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের দ্বিতীয় পর্যায়ে গতকাল ঋষ্যমুখ সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের নলুয়া বাজারে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে 255 জনের স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। শিবিরে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সিতে আক্রান্তদের চিহ্নিতকরণের পরীক্ষাও করা হয়। আগরতলায় ভলান্টিয়ার হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার উদ্যোগে গতকাল রাজ্যভিত্তিক তামাক বিরোধী কর্মশালার উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। তিনি তামাক সেবনের স্বাস্থ্য ঝুঁকি, ক্যান্সার সহ বিভিন্ন অসংক্রামক রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় শরৎ সংঘ ও বিবেকানন্দ ক্লাবের মধ্যে গতরাতের খেলাটি 2-2 গোলে ড্র হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে উভয় দল এর ফলে পয়েন্ট ভাগ করে। ম্যাচে শরৎ সংঘের গোলরক্ষক জেভার ডার্লং লাল কার্ড দেখেন। এদিকে গ্লাসগো কমনওয়েলথ গেমসে আরও দুটি পদক এলো ভারতের ঝুলিতে। মহিলাদের 69 কেজি বিভাগে ভারোত্তোলনে রূপো জিতলেন হরজিন্দর কৌর এবং পুরুষদের 10,000 মিটার দৌড় বিভাগে দ্বিতীয় হয়ে রূপো পেলেন কুলবীর সিং। সব মিলিয়ে ভারতের পদক সংখ্যা 12। আগামী 24 ঘন্টায় দক্ষিণ জেলা গোমতী ও সিপাহী জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে রাত 7:55।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণা দেব বর্মা সঙ্গম কংবলাই কেসে কেরেং অংমা পাটিমঙ্গ করাক মাজরা তে ফাস্ট্রেক দরবার সংসার নাও অতি সাজা কক চাপ বিল নতুই লোকসভা ও ককলাম সালাই যা গৈতঙ্গ অ বিল পাবলিক এক্সামিনেশনস এক্ট নই সাই নই চি ব্রিন স্নাম ফিরজাকায় পাবলিক এক্সামিনেশনস অ্যামেন্ডমেন্ট বিল নই সাই নই চি তগ কিসাসক নাগুকমামনি বাবাই রক নতুই মানজোজাখা দরবার ন দায়িত্ব পাইরিনা অ কেরঙ্গ বেবা খাস্তে হাফাংতে কেন্দ্র বাই নাইকলজাক আমচাইরগ আলাইদা খাই ফাস্ট্রেক দরবার খানানি দাগিমং রোজাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা বিশি দক নি বিশিঙ্গন হাস্তেনি যত আচারী মানমুং কুসুং নই এংখা তাই খরক থগৈ আজিমুং বসংনি বেড়েমন সগৈখা মিয়া আগরতলানী প্রজ্ঞা ভবন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বাই সিপার্ট স্রামখর তাই বানিয়া নাইখুং তাই স্কিল ডেভেলপমেন্ট নাইখুংনি বিশিং কাইথাম কক খালাইমুঙ্গ মুংসই খাইমা পান্ডাও মন্ত্রী অক্রা অকক ন শাখা বোতেই বসাখা অকক খালাইমুংনি বিশিং তৈ হাস্তেনি রাং পয়সা হামারিনি লামাবো কতাল কাইসালাম আচাইখা আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন মিয়া হায়ুং হেপাটাইটিস সাল পালাই যাখা পান্ডাও মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা লুকুরকন সাক্কাহাম তনিনা ন হাপাংনি নাহার মুংবুবাক ব হেপাটাইটিস নতি হজাক মুং বাংরনা তৈ চয়াউই স্ক্রিনিং নি শাখাও ফানরেখা মাগনা শাক নাইজাকমাতে শাকহাম বিমা শেপনি ককনব খুরসাউই ককনা রেখা মন্ত্রী অক্রা হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরানী চেতনবাই সংসারজাক পান্ডাও শাকহাম তাংরা কিরণ গীতে শাকহাম দা গিফাং ডক্টর দেবশ্রী দেববর্মান খবুই গজাম হাবেলিও সালচনি রমৈ সংসারজাক সিটি সিটিনি লাইবুমা গনাং চিব্রৈমতাই খারচিতের মিয়া পাইখা পাইথাক পান্ডাও এমএলএ অভিষেক দেবরাই তের কমিটিনি চেয়ারম্যান রতন চক্রবর্তী আকসং মানজাখা মিয়া পাইথাক তেরব গবাংমা তংথারন সাজাংনাই র কুথুমানি নুকজাখা দিল্লি কতালো ভারতনি রাষ্ট্রবক্রগিয়াকচু এবার রাজ্যসভানি চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বাই মিয়া মালাইকা এমপি রাজীব ভট্টাচার্য মালাইমাও জুদা জুদা বাবাইন তুই ককলাম অংখা চামুং মন্ত্রী সুশান্ত চৌধুরী সাকা তঙ্ক সংলুকু রক্ন চামুং কাহামরনাও হাপাংনি নাহারমুং তাংন কতর কে এম এস নই সাই নই চিদক নই চি সিনি নরগৈ মিয়া সংসারজাক পান্ডাও কাহামবের এমনি কাস্টম মিল রাইস নামুং জরাও মিলিং নখবই জুদা জুদা নাংকুকমা বাবাইন তুই ফান বক্সিন জাখা ককলাম সালাইমাও নাইখুংনি বক্রক তাংরা শান্তনু নখবই কুচুক আচুক থাইনি অফিসারক মানজাখা আগরতলাও ভলান্টিয়ার্স হেলথ এসোসিয়েশন অব ত্রিপুরানি চেতনবাই মিয়া হাস্তে বেরেমনি হাদা কারজাক ফুরুংমুং সামুং বতাং চেঙ্গৈ রেখা থংমন্ত্রী টিঙ্কু রায় ব আবনি হামিয়া বাবাইন তুই হজাকমুং বাংরানা নিশাকা ফানবক সিনকা তৈ হাদা কারজাক হদাস নাম

0: Anawo Hapang, Motate Tongkosong Lukurokno Ketawi Shamung Tangnani Kobok Mung Naraka. Agini MP Protima Bumik Bosong Lahani Juda Juda Zengzal Notiyei NHDICL Ni Officer Rokbai Miyako Klam Shalaika Musangzik Bumik Shaka Agortola Kwai Komolpur Bosong Lahar Lokmani Engka Shara Thamchis Ni Meter Abuni Bishingo Thamchi Ni Kilometer Lamani Tong Halokno Hamya Engzak Zengzal Ni Kok Notiyei Officer Rok Bono Kok Rekha Kwai Agortola Lahani Shubol Ching Amsayo Thanglaishu Zengzal Engma Engna Nangyatui Nangmani Yapri Nahar Zagana Thanglaishu চুকজা খাইনা ও দায়িত্ব নাংমানি ইয়াপ্রি নাহারনানি সানমুক্তি শাখা মচাংজেগ ভমিত বসংবরী কমিশনী চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকার মিয়া সালথামনি হাস্তে বেড়াইমা ও ফাইকা হাস্তেবরী কমিশনী চেয়ারপার্সন জর্ণা দেব বর্মা ককতুমা থুমনাই রগ্ন শাখা মচাংজেগ রাহাতকার তিনি উদয়পুরনি রাজশ্রী হল হজা খাইমংনি পান্ডা কাইসাবো মানজাগানো তাইনি সালো কেন্দ্রনি আলং নগ্ন বেড়াইনায়ানো আবনি উল আগরতলা ও হজা খাইমং সামংবুতাং কাইসাবো মানজাগানো ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উলনৈ দিবিসন্দিক ফুটবল বাতাইলাইমঙ্গ সরুসংগতে বিবেকানন্দ ক্লাবনি মিয়া হরনি থংলাইমা দ্র অংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংসারজাক অ থংলাইমাও নৈ নৈ গোলনি ফেরবাই থংমুং পায়ো গ্লাসগো কমনওয়েলথ গেমস তৈব কাইনী মেডেল মানখা ভারত ব্রী রকনি দক চিচুকু কেজি বেদেগ হিলিক তিসামাব রুকফাই মেডেল মানখা হরজিন্দর কৌর তেইসলা রকনি চি সাই মিটার খাসিকমাও উলনৈ আচুক থাইমানৈ রুকফাই মেডেল মানখা গুলবীর সিং বেবাগ মিলিবই ভারত মেডেল মানমানি বাংমারি অংখা কাই চিনৈ তাবুকন বর্তিবারনি ককতুমা বসকাং দামনৈচি ব্রীয় সালগ্রা গুমতি তৈ সিপাহী জলা হাঙ্কর কবাং ওয়াতৈ ওয়াওয়া নহনৈ হজাক মংরেখা নবর্তিবার নাইখুং তিনি সালনি শাখানি তুংমারি টঙ্গানো 34 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি টঙ্গানি নৈচি দক 0.4 ডিগ্রি সেলসিয়াস ককব্রকবাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উরনি ককতুমা আওয়াই ইংগানো সানজা দামসিনি তামৈ সতি ব্রীচিবাও
1: এতক্ষণ পর্যায়ক্রমে প্রথমে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলাসহর, আমাদের এবারের পরিবেশনা রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মনোজ এবং মনীষা।

0: itu kan?
1: শ্রীলঙ্কান দেশ ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হলো।
0: আকাশবাণী কৈলা শহর, আমাদের এবারের পরিবেশনা আধুনিক গান, শিল্পী ইন্দ্রনীল সেন।

कार्यक्रम की आखिरी पेशकश। फिल्म का नाम है दिल तो पागल है।

Etiqueta, etiqueta.

0: এতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর, শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। সুরের ভেলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান, লাইভ ফোন ইন অনুষ্ঠান। প্রথম ফোন দেখে নিই। হ্যালো হ্যালো হ্যালো
1: হ্যালো,
0: শুনতে পাচ্ছেন?
1: আমি রাবেন্দু চাকমা থেকে বলছি।
0: বলুন।
1: একটা গান শুনে দেবে?
0: হ্যাঁ, কি গান?
1: আমি বলি সাবধান,
0: আবার বলবেন।
1: আমি বলি সাবধান, কলকাতার রজের গোলা, এই গান গানি আর কি।
0: কলকাতার গোলা,
1: ছবির নাম হয়েছে সপ্তলিকা।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই শুনবো, নিশ্চয়ই সবাই মিলে শুনবো। আপনি কেমন আছেন?
1: আরে নিয়ে শুনবো, বটন শুনবে স্যার, একদম রাত্রে শুনবেন। অভিনাথ চিলি, বিশাখা দাঁত বোন, গাছকে শুনবে, মল্লিকা বোন, কুলপি বোন, খোলা সরকে শুনবে, আঞ্চুটে বোনার দাদা, বরুণ জর, নৌলাল বনমোহন,
0: আচ্ছা। তো আপনাদের সবার জন্য পাঠিয়ে দিলাম আপনার পছন্দের গানটি, শুনতে থাকুন আর ফোন করবেন।
1: নমস্কার,
0: ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গানটি।
1: নমস্কার।

0: নমস্কার, সুরের ভেলা থেকে বলছি। নমস্কার নমস্কার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ বলুন, কোন গান শুনবেন আজকে? কি গান শুনবেন আজকে?
1: আজকে আজকে শুনবো মিঠুনের গান, রুসাব লাইলি তো নয় দেখি দেখ করি। এই গানটা
0: কোনটা আবার বলুন।
1: রুসাবলা
0: মিঠুন চক্রবর্তীর ছবি?
1: হ্যাঁ, মিঠুন চক্রবর্তী।
0: আচ্ছা, পাঠিয়ে দিলাম আপনার জন্য আপনার পছন্দের গান। আপনি কি বলছেন?
1: মিঠুনের চক্রবর্তী।
0: আচ্ছা, পাঠিয়ে দিলাম আপনার জন্য, শুনতে থাকুন।
1: আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ
0: ধন্যবাদ।

0: নমস্কার, সুরের ভেলা থেকে বলছি। হ্যাঁ নমস্কার,
1: আমি কৈলাসহর বড়াইতলি থেকে রোহিণী বিশ্বাস বলছি।
0: হ্যাঁ বলুন বলুন, কি শুনবেন আজকে?
1: ভালো আছেন দাদা?
0: খুব ভালো, আপনি?
1: আমি ভালো আছি।
0: আচ্ছা, কি করছেন এখন?
1: কিছু না, জ্বর এসে গেছে না। আমি বিছানাতে ঘুমিয়ে ট্রাই করেছিলাম অনেক সময় ধরে, তো এখন লাইনটা পেয়ে গেল।
0: আমাদের অনুষ্ঠান শুনেন আপনি?
1: হ্যাঁ, আমি প্রত্যেক দিনই শুনি।
0: আচ্ছা বলুন, আজকে কি শুনবেন?
1: যখন স্কুল যাই না তখন আমি শুনি।
0: আচ্ছা, এখন কি শুনবেন আজকে? আজকে কি গান শুনবেন আপনি?
1: আপনার পছন্দ একটা গান দিয়ে দিন।
0: ঠিক আছে, আমার তো সব গানই পছন্দ। এখন আপনার যদি একটু বলেন, রবীন্দ্রসঙ্গীত শুনবেন?
1: হবে
0: কি গান? রবীন্দ্রনাথ ঠাকুরের কি গান শুনবেন বলুন।
1: আপনার পছন্দ একটি গান দিয়ে দিবেন দাদা।
0: তাহলে চলুন শুনতে থাকি। শ্রীকান্ত আচার্যের একটি গান শুনি কণ্ঠে, রবি ঠাকুরের গান।
1: আচ্ছা,
0: আর আমাদের কোন অনুষ্ঠান আপনার ভালো লাগে সব থেকে বেশি?
1: আমার তো সুরের বেলা ভালো লাগে, আর গেলো অনুরোধ ভালো লাগে। আমি এইটি সবসময় শুনি।
0: ঘর গৃহস্থের আসর শোনেন না?
1: ঘর গৃহস্থের আসর শুনি না।
0: মনসামঙ্গল চলছে গোটা শ্রাবণ মাস ব্যাপী আমাদের আকাশবাণী শুনছেন? হ্যাঁ, এটা তো শুনতেই লাগবে। ঠিক আছে, পাঠিয়ে দিলাম আপনার পছন্দের, আমার পছন্দের, আপনার জন্য রবীন্দ্রসঙ্গীত শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: নমস্কার, সুরের
1: হ্যালো
0: ফেরা থেকে বলছি।
1: হ্যালো,
0: নমস্কার,
1: নমস্কার নেবেন?
0: বলুন।
1: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি।
0: প্রেমজিৎ বাবু, অনেকদিন পর আপনার সঙ্গে কথা।
1: অনেকদিন পর না দাদা, আসলে আমরা তো প্রতিনিয়ত ফোন করে থাকি, কিন্তু আপনার সঙ্গে
0: হ্যাঁ, সেই
1: ফোন
0: সেই
1: কথা
0: সেই
1: বলছি।
0: সেই
1: আর গান তো অবশ্যই শুনবো। আর সত্যি কথা বলতে গেলে আসলে দেখুন, আকাশবাণী খুব ভালো একটি, মানে কি বলবো, আমাদের কাছে প্রতিষ্ঠান, বা সেখান থেকে আমরা অনেক কিছু পেয়ে থাকি, তথ্য, বিনোদন, শিক্ষা এবং আমরা মনোরঞ্জনও পেয়ে থাকি, বিনোদন। দেখুন এই মুহূর্তে আপনার সঙ্গে কথা বলছি, ভীষণ ভালো লাগছে, অনেক দূর থেকে কিন্তু অনুষ্ঠান শুনছি।
0: হ্যাঁ
1: আশা
0: প্রেমজিৎ
1: করি
0: বাবু,
1: আপনি ভালো আছেন না?
0: খুব ভালো। আপনি
1: আমি ভালো আছি, ভালো আছি, অনুষ্ঠান শুনছি।
0: কি গান
1: আর
0: শুনবেন আগে বলুন।
1: গান আজকে আমাকে শুনিয়ে দেবেন, গুরুদেব কিনা ছবি থেকে শুনিয়ে দেবেন। কোথায় আছে গুরুদেব আমি জানি না, তোমার করুণা ছাড়া কিছু চাই না।
0: আচ্ছা
1: আর প্রথমে বলি যে আজকে তো
0: বলুন।
1: একটা বিশেষ দিন আমাদের কাছে, সবার কাছে।
0: হ্যাঁ, আজ গুরু পূর্ণিমা।
1: আজ হচ্ছে, মানে কি বলবো, আজকে আষাঢ় মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি, হয়তো বা মল মাসে সেটা একটু অন্যরকম পিছিয়ে আছে। তার জন্য আজকে আমরা গুরু পূর্ণিমা পালন করছি বা গুরুদেবের পুজো করছি। আসলে দেখুন, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আসলে দেখুন, গুরুদেবের স্থান কিন্তু অনেক উপরে ভগবান দিয়েছেন।
0: নিশ্চয়ই।
1: আসলে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে, ভিক্ষা নাও, গুরুকে পুজো করো, তারপরে আমাকে পুজো করবে। যদি দেখুন, আসলে গুরুকে যদি পুজো না করে, যে ভগবানকে পুজো করে, তখন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু পুজো গ্রহণ করবেন না। প্রথমে আমাদের গুরুকে পুজো করতে হবে, তারপর
0: নিশ্চয়ই।
1: শ্রীকৃষ্ণকে পুজো করতে হবে, ঠিক না? আর বিশেষ করে দাদা, আজকে মনে হয় হয়তো বা ভুলবশত, মানে হিন্দি গান বাজানো হয়েছে আর কি,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: ঠিক না?
0: হুম হুম হুম হুম
1: ভুলবশত হয়েছে, সেটা মানে একটু ইয়ে করবেন আর কি। আমি
0: ঠিক
1: দেখেছি
0: আছে।
1: যে একটু, মানে ইয়ে করা হয়েছে, আমি
0: হ্যাঁ
1: ঠিক
0: হ্যাঁ
1: হয়েছে,
0: হ্যাঁ
1: হয়তো ভুলবশত হতে পারে, সেটি আর কি। কারণ অন্য শ্রোতা বন্ধুরা যাতে কিছু না বলেন, তার জন্য আমি খোলা থাকার
0: নিশ্চয়
1: চেষ্টা
0: নিশ্চয়
1: করলাম।
0: নিশ্চয়। এই তো এই তো আপনাদের মতো ভালো শ্রোতাদের উপদেশ
1: কারণ
0: নিশ্চয়ই আমরা
1: আজকে
0: মাথায় পেতে নেব।
1: শ্রোতা বন্ধুরা আপনারা কিছু বলবেন না সেটা নিয়ে, সেটা আমি বলে দিয়েছি।

0: এখানে শেষ। আসলে দেখুন দাদা, মানুষ মাত্রই ভুল হয়, সেটি আমাদের মধ্যে, আপনার বা আমাদের মধ্যে, একে অন্যের প্রতি চলতে হবে, বুঝলেন।
1: নিশ্চয় নিশ্চয়।
0: আর সত্যি আজকের দিনে এই জায়গা দাঁড়িয়ে গুরুদেবকে আমি প্রণাম করি, চরণে যাতে আমাদের সবাইকে শান্তিতে রাখেন, আমাদের সবাই যাতে মঙ্গল হয়, শুভ হয়, সেটাই চাই। আর এই মুহূর্তে যাদেরকে মিশন অনুপমা ভট্টাচার্য রয়েছেন, যে মন্দা আশিষ দা, অভিনয় বাবু, তারপর লালন বাবু রয়েছেন, বিশ্বজিৎ বাবু, রাইন বাবু, আর রয়েছেন বাদল পটিয়াল, আর
1: আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে, ভালো থাকবেন।

0: নমস্কার, সূর্যের ভেলা থেকে বলছি।
1: হ্যালো, নমস্কার দাদা।
0: নমস্কার, বলুন।
1: আমরা পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
0: বাবা, আমাদের অনুষ্ঠান শোনেন আপনি?
1: হ্যাঁ, আমরা একে শুনি
0: হুম,
1: আপনাদের এই কাছে অনুষ্ঠানটি আমাদের ভালো লাগে, এবং আমার বাড়িতে কাজ হয়, তো কাজ করতে করতে অনুষ্ঠান শোনা হয়।
0: বাহ, বলুন আজকে কি
1: দাদা ভালো
0: শুনবেন?
1: আছেন?
0: আমরা খুব ভালো আছি, আপনি?
1: হ্যাঁ, আমরাও খুব ভালো আছি, আনন্দে আছি, খুব খুশি আছি।
0: আচ্ছা, কি শুনবেন?
1: দাদা একটা, হ্যাঁ, আজকে একটা লোকগীতি গান শুনবো,
0: হুম,
1: অষ্টগোপাল দাসের গানতে, গুরু না ভুজি ভুজিময়ী।
0: গুরু না ভুজিময়ী সন্ধ্যা সকালে।
1: হ্যাঁ হ্যাঁ, এই গানটা।
0: আচ্ছা, আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনেন?
1: হ্যাঁ, এই সুরের আকাশ অনুষ্ঠানটি, এই
0: হুম,
1: লাইভ অনুষ্ঠানটি আমি রেগুলারই শুনি।
0: আচ্ছা, এছাড়া?
1: এছাড়া কাজের মধ্যে থাকি, সব অনুষ্ঠান শোনা হয়ে ওঠে না।
0: হুম, তা তো ঠিক। তবু আমাদের অনুষ্ঠান আপনার কেমন লাগে?
1: হ্যাঁ, ভীষণ ভালো লাগে, উপস্থাপনাগুলো খুব সুন্দর, এবং শ্রোতাদের সঙ্গে যে আপনাদের উপস্থাপক উপস্থাপিকা রয়েছেন,
0: হুম,
1: ভালো পান আপনাদের কাছ থেকে।
0: আপনাদের মুখে স্তুতি শুনলেই আমাদের অনুষ্ঠান করার সার্থকতা চলে আসে।
1: খুব সুন্দর অনুষ্ঠান হয় আপনার, আমাদের ত্রিপুরা অনুষ্ঠান এখানে খুব ভালো হয়।
0: আচ্ছা, শুনুন, আপনার পছন্দের গান পাঠিয়ে দিলাম
1: আর
0: আপনার
1: দাদা,
0: জন্য।
1: গানটা যাদেরকে নিয়ে শুনবো একটু
0: হুম,
1: নাম বলতে পারি?
0: বলুন বলুন।
2: গুরু না
1: রয়েছেন বাদল খোদিয়াল, রয়েছেন দেবজিৎ দাস, শ্রীমজিৎ চক্রবর্তী রয়েছেন,
0: হুম
1: কুমার ভট্টাচার্য, বুড্ডি দিদি ভাই,
0: হুম
1: সঙ্গীতা দিদি ভাই রয়েছেন, এবং
0: হুম
1: কণিকা দিদি ভাই রয়েছেন, বিশ্বজিৎ পাল, এবং এই মধ্যে যারা শুনছেন
0: সবাই
1: সকল বন্ধুদের নিয়ে শুনবো।
0: ঠিক আছে,
1: নমস্কার দাদা,
0: নমস্কার,
1: ভালো
0: ভালো
1: থাকবেন।
0: থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।

0: নমস্কার, সুরের ফেলা থেকে বলছি।
1: হ্যালো,
0: নমস্কার,
1: নমস্কার নবীন।
0: বল।
1: আমি কাছাড় জেলা থেকে বলছি, জওহরলাল বর্মন।
0: জহরবাবু, কেমন
1: হ্যাঁ,
0: আছেন আপনি?
1: আচ্ছা স্যার, ভালোই আছি, আর আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন।
0: হ্যাঁ, আমরা সবাই ভালো। বৃষ্টি কেমন হচ্ছে
1: আর
0: এখন?
1: আপনাদের অনুষ্ঠান সত্যি আমাদের মনকে ভালো রাখার একটা উৎস। এই অনুষ্ঠানটা যখন শুনি তখন কি বলবো, এক সমস্ত দিনের জন্য মনটা ভালো হয়ে যায়।
0: না, আমাদের তো আকাশবাণীর উদ্দেশ্যে হচ্ছে বহু জনহিতায় বহু জনসুখায়।
1: হ্যাঁ স্যার, সত্যি তাই।
0: বলুন, আজকে কি গান শুনবেন আপনি?
1: আজ আমাকে একটি বাংলা ছায়াছবির গান শুনিয়ে দিবেন,
0: কোন ছবি?
1: সুরের মল্লিকা আশাজির কণ্ঠে একটি মন ছোঁয়ানো গান শুনতে চাচ্ছি।
0: কোন গানটা
1: মহান
0: বললেন?
1: গীতিকার বিভূতি মুখোপাধ্যায়ের লেখা
0: হুম,
1: ও মহান সুরকার বাপ্পি লাহিড়ীর সুরে সুর সৃষ্টি করা একটি গান, দুজনে ছায়াছবি থেকে। প্রেম কিসে হই তা কেউ কি জানে।
0: প্রেম কিসে?
1: আশাজি একজন মারাঠি হয়ে এত
0: হুম,
1: সুন্দর উনি বাংলায় গান গেয়েছেন। আশাজির কণ্ঠ কয়েক প্রজন্মকে প্রেম বেদনা আনন্দ বেঁচে থাকার উৎসাহ দিয়েছে। সেই কণ্ঠ আজ স্তব্ধ হয়ে গেল। তার
0: সত্যি
1: গান,
0: সত্যি
1: সুর ও তার অনন্য ভঙ্গি, এই সবই চিরকাল থেকে যাবে আমাদের কাছে।
0: সত্যি।
1: আশাজির গান মানে

0: বৈচিত্র্য, আবেগ এবং এক অদ্ভুত প্রাণবন্ত। আশাজির গানগুলি মনে আনন্দ এনে দেয়, আর আমরা সেই গান শুনে আমরা ভালো থাকতে পারছি। আর আশা রাখছি আজকের এই পছন্দের গান আমাদের সকল শ্রোতা বন্ধুদেরই খুব পছন্দ হবে।
1: নিশ্চয় নিশ্চয়, আপনার পছন্দের গান আমাদের সব শ্রোতা বন্ধুদের পছন্দ হবে, এটা হল অফ করেই বলা যায়। চলুন,
0: ঠিক আছে স্যার, আপনার ভালো থাকুন।
1: আপনি ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন, আপনি আনন্দে থাকবেন।
0: নমস্কার,
1: নমস্কার, ভালো থাকবেন।

0: নমস্কার
1: হ্যালো হ্যালো,
0: নমস্কার, সুরের ভেলা থেকে বলছি।
1: হ্যাঁ নমস্কার। সুরের ভেলা,
0: নমস্কার, বলুন।
1: অনেক দিন বাদে সত্যি কৌস্তুভ ভট্টাচার্য পদার্পণ করলেন আমাদের আকাশবাণী কৈলাস শহরে, তাই না?
0: বলুন অনুভব, কি শুনবেন আজকে?
1: আজ গান শুনবো একটু। আচ্ছা ঠিক আছে, গানের পছন্দ বলিনি।
0: বলুন।
1: হ্যাঁ গানটা হলো এরকম, গানটা হলো এরকম, গানটা লিখে গেছিলাম,
0: নিয়ে শোনাবেন?
1: একটু একটু খুঁজতে হবে। হ্যাঁ গানটা হলো এরকম, গানটা হলো এরকম,
0: মনে পড়ছে না তো?
1: ওই গানটা হলো, ওই শুনো পাখিও বলছে কথা, ওই শুনো পাখিও বলছে কথা, এ কি কথা বলছে সে বারবার, এই তো এসেছে দিন ভালোবাসিবা।
0: বাহ,
1: ওই শুনো পাখিও বলছে কথা, এ কি ঠিকঠাক আমার হচ্ছে না সুরে, কারণ মানে পাওয়ার আনন্দে অবশ্যই আমি একেবারে নাজেহাল হয়ে গেছি। আর বিশেষ করে আমার কৌস্তুভ দা বা কৌস্তুভ ভট্টাচার্য, আমার রিলেটিভ প্লাস
0: চোখের আলো
1: খুব
0: ছবির,
1: ভালো অ্যানাউন্সার, এটা
0: চোখের
1: বলারও
0: আলো
1: অধিকার
0: ছবির গান।
1: রাখে না। আর এই গানটা
0: বলুন
1: বিশেষ করে আমি যাদের নিয়ে শুনতে চাইছি,
0: হুম
1: হ্যালো,
0: বলুন বলুন অনুভব, আমি শুনতে পাচ্ছি।
1: যাদের নিয়ে শুনতে চাইছি বিশেষ করে আমার ছোট ভাই অবিনাশ
0: হুম
1: দিলি
0: হুম
1: ধর্মনগর থেকে শুনবে,
0: হুম
1: আর প্রেমজিৎ বাবু আছেন, মিঠুন চক্রবর্তী আছেন,
0: হুম
1: তারপর অম্বালিকা ভট্টাচার্য, নাসির ভাই, দেবজিৎ দাস, তারপর আছেন আমাদের কি বলি সজল দাস, সজল মালাকার, কার্তিক
0: ঠিক
1: মালাকার,
0: আছে, সবার জন্য পাঠিয়ে
1: তারপর
0: দিচ্ছি অনু বাবু।
1: সবার জন্য রইল।
0: রইল
1: আর
0: চোখের
1: আমাদের
0: আলোয় ছবির গান,
1: কৌস্তুভটা তো শুনবেনি।
0: তাপস পাল।
1: ও আর একটা কথা,
0: হ্যাঁ বলুন।
1: একেবারে ভুলে গেছিলাম, আজ তো গুরু পূর্ণিমা, তাই না?
0: নিশ্চয় নিশ্চয়,
1: তো সে জায়গায় দাঁড়িয়ে অবশ্যই এক অদ্ভুত একটা শ্লোক আমার মনে পড়ে গেছে,
0: বলুন।
1: একটু আওড়াতে পারি?
0: বলুন বলুন।
1: গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নম। আর ঠাকুর অনুকূল চন্দ্র এক জায়গায় বলছিলেন যে গুরুই ভগবানের সাকার মূর্তি, আর তিনি অ্যাবসলিউট অখণ্ড, তাই
0: নিশ্চয়
1: গুরু রূপে তিনি আসেন, তাই গুরু কে আমরা গুরু নিজের জীবনে গ্রহণ করা উচিত, তাই না? তো সে জায়গায় দাঁড়িয়ে অদ্ভুত ভাবে আজকে আপনার সাথে কথা হলো, আর গুরু পূর্ণিমা একেবারে মিলেমিশে একাকার হয়ে গেল।
0: শুনুন
1: ভালো
0: বাবু,
1: থাকুন,
0: আপনিও ভালো থাকুন, আপনার পছন্দের গান শুনুন।
1: হ্যাঁ নমস্কার
0: নমস্কার।

0: নমস্কার, সুরি ভেলা থেকে বলছি।
1: নমস্কার দাদা,
0: নমস্কার, বলুন।
1: আশুতোষ দেবনাথ কৈলাস শহর থেকে বলছি।
0: বলুন আশুতোষ বাবু, কেমন আছেন আপনি?
1: হ্যাঁ, ভালো আছি। আর অনেকদিন পর আপনাকে পেয়ে সত্যি অনেক ভালো হয়ে গেছে।
0: বলুন, কি গান শুনবেন আজকে?
1: আর আপনি তো অনেকদিন পর এসছেন, আমার মনে হয় প্রায় 1 বছর পরে এসছেন।
0: বলুন, কি গান শুনবেন আজকে?
1: হ্যাঁ, আমাদের জওহরলাল বর্মন মহাশয় আশাজিকে নিয়ে যা বলেছেন, আমার মনে হয় উনি কম বলেছেন।
0: নিশ্চয়ই,
1: কারণ আশাজি এত বড় শিল্পী,
0: বললেও শেষ হবে না, সারা রাত সারা দিন বললেও আশা ভোষ্ট।
1: একদম একদম একদম, কারণ দেখুন আমি তো একদম সাধারণ একজন শ্রোতা।
0: সেই তো,
1: উনার সম্পর্কে আমি কি বলবো, আর আমার কাছে কি ভাষা আছে বলুন। তো আজকে আমি কিন্তু আশাজির বিখ্যাত একখানা গান শুনতে চাই।
0: কোনটা বলুন?
1: 1988 রিলিজ হয়েছিল একখানা বিখ্যাত অ্যালবাম বউ কথা কও, সেই অ্যালবাম থেকে এই গানটি শুনিয়ে দিন, গুন গুন ভমরা।
0: বাবা বাহ, দারুণ দারুণ।
1: গানটির রূপ দিয়েছেন বাংলা সঙ্গীত জগতের বিশাল এক নাম স্বপন চক্রবর্তী, আর দুর্দান্ত সুর দিয়ে সাজিয়েছেন গানটি রাহুল দেববর্মণজি। আর এই গানটা আমি জহরদাকে ডেলিগেট করছি, আর নেটওয়ার্কের সব বন্ধুরা রয়েছেন, আপনি তো শুনবেন।
0: নিশ্চয়ই নিশ্চয়ই, আমাদের অনুষ্ঠান শুনছেন তো নিয়মিত আপনি?
1: একদম একদম,
0: আচ্ছা
1: সব সময়।
0: ঠিক আছে,
1: অনুষ্ঠান ছাড়া তো সুস্থ থাকতে পারবো না, গান তো শুনতেই হবে,
0: এটাই তো আমাদের প্রাপ্তি। আপনার এই কথাগুলোই আমাদের প্রাপ্তি। ঠিক আছে জহরবাবু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মন দিয়ে আমাদের অনুষ্ঠান শুনুন।
1: নমস্কার
0: নমস্কার, ভালো থাকবেন।

0: आज हमारे
1: আপনারা শুনছেন লাইভ ফোনের অনুষ্ঠান সুরের বেলা। নমস্কার।

0: সূর্যভেলা থেকে বলছি।
1: নমস্কার বাবুজি।
0: নমস্কার, বলুন।
1: আমি কমলপুর থেকে নিরঞ্জন গোস্বামী বলছি।
0: বলুন গোস্বামীবাবু, কি শুনবেন আজকে?
1: তো আপনি অনেকদিন পর আসছেন, তাই অনেকবার তাই বললেন যে আপনার সাথে কথা বলার ইচ্ছা হয়েছে।
0: নিশ্চয় নিশ্চয়, বলুন।
1: আজ আমাদের গুরু পূর্ণিমার দিন, সকল আপন আপন শ্রী গুরু,
0: শিক্ষাগুরু, দীক্ষাগুরু, আমাদের জ্ঞানের গুরু,
1: জ্ঞানী গুরু, যোগী গুরু অনেক আছেন,
0: অনেক আছেন না আমাদের জীবনে।
1: তাই গুরুদের চরণে আমার অশেষ অশেষ প্রণাম রইল। আর সেই সুবাদে গান শুনবার ইচ্ছা হইতেছে, আছে কি না জানি না।
0: বলুন কোন গান?
1: দয়াল গুরু তরে কি দন দিলে না মনা, তরে রং দিল না সোনা দিল রে, একবার পরশ করি দেখলি না। দয়াল গুরু তরে কি দিলে না মনা।
0: না, এই গানটা খুঁজে পাচ্ছি না।
1: গানটা যদি না পান, রবীন্দ্রসঙ্গীত একটা,
0: কোনটা বলুন?
1: রবীন্দ্রসঙ্গীতটা শোনাই দেন। এইটা আমার মাথা নত করে দাও হে তোমার
0: চরণ ধুলার পরে, সকল অহংকার এ আমার,
1: সকল অহংকার দুটাও
0: জলে। বাহ, কি কথা রবি ঠাকুরের বলুন। চলুন এই গানটা শুনি আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
1: সকল শ্রোতাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন।
0: শুনুন আপনার পছন্দের গান। নমস্কার।

0: নমস্কার, সুরের ভেলা থেকে বলছি।
1: হ্যাঁ অসিত, হাই বলছি, দক্ষিণবঙ্গ হাওড়া জেলা মহাখালীতে। ভালো আছেন?
0: খুব ভালো আছি। দক্ষিণবঙ্গ কোথায়?
1: দক্ষিণবঙ্গ হাওড়া জেলা মহাখালী।
0: আচ্ছা, হাওড়া জেলা থেকে বলছেন। বলুন, কেমন আছেন আপনি?
1: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো? তো
0: খুব ভালো। বৃষ্টি হচ্ছে?
1: কবে যে কথা, কি যে হলো, দূর এই গানটা ভূপেন্দ্র সিং।
0: হ্যাঁ, কোন গানটা?
1: কবে যে কথা, কি যে হলো দূর,
0: কবে যে কথা, কি যে হলো দূর।
1: ওই ছবি তৈরি।
0: আচ্ছা, কবে যে কোথায়, কি যে হলো।

0: নমস্কার, সূর্যের ভেলা থেকে বলছি।
1: হ্যাঁ অসুবিধা, হাই বলছি, দক্ষিণবঙ্গ হাওড়া জেলা মহাখালীতে ভালো আছেন?
0: খুব ভালো আছি। দক্ষিণবঙ্গ কোথায়?
1: দক্ষিণবঙ্গ হাওড়া জেলা মহাখালী।
0: আচ্ছা, হাওড়া জেলা থেকে বলছেন, বলুন কেমন আছেন আপনি?
1: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো? তো
0: খুব ভালো। বৃষ্টি হচ্ছে?
1: কবে যে কথা, কি যে হলো দূর, এই গানটা ভূপেন্দ্র সিং।
0: হ্যাঁ, কোন গানটা?
1: কবে যে কথা, কি যে হলো দূর।
0: কবে যে কথা, কি যে হলো দূর,
1: ওই ছবি তৈরি।
0: আচ্ছা, কবে যে কোথায়, কি যে হলো ভুল, তুই ছবির গান। হ্যাঁ, জীবন জয় হারিয়ে গেলাম, সেই তো। শুনুন, আপনার পছন্দের গান পাঠিয়ে দিলাম,
1: ভালো থাকবেন।
0: খুব ভালো থাকবেন আপনি।

0: বলুন, সূর্যের ভেলা থেকে বলছি।
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: আমি ধর্মনগর থেকে অবিনাশ কালী বলছি।
0: অবিনাশবাবু বলুন, কী গান শুনবেন? আমাদের হাতে কিন্তু সময় নেই একদম।
1: হ্যাঁ সময় নেই, সেই জন্য আমাকে আজকে অনুপ জলোটারও জন্মদিন, তো ওনার জন্মদিন অনেক শুভেচ্ছা জানিয়ে ওনারই একটা কণ্ঠে গান শুনতে। এই গানটা হলো খেলিচ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনন্দ মনে, সেই গানটা শুনে। আর আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজকে প্রাণ দিবস, ওনাকেও শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। কারণ ওনার জন্য কিন্তু আমরা বর্ণমালা সেই ছোটবেলার, আমরা ছোটবেলা থেকে যে আজকে এত দুটো এগিয়ে যাওয়ার যে সেই রাস্তাটা উনি দেখিয়ে দিয়েছিলেন আমাদেরকে। হ্যাঁ, তো ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাই। আর আজকে গুরু পূর্ণিমার আমাদের সকল গুরুজনদের প্রতি আমার সম্মান আর প্রণাম রইল।
0: আচ্ছা, আমি আপাতত আপনাকে পাঠিয়ে দিচ্ছি গানটা, অনুপ জলোটার কণ্ঠে। গানটি শুনতে থাকুন আপনি।
1: আর ঠিক আছে, সময় নেই, সেজন্য বিশেষ কিছু বলার সুযোগ নেই।
0: নেই, ঠিক আছে। ভুল বসত হয়ে গেছে, ভুল তো হতেই পারে, মানুষ মাত্রই ভুল পায়। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

সুরের ভেলা আজকের মতো এখানেই শেষ হলো। অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল বেলা 11টায় আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে এবং নিউজ অন আইআর অ্যাপে। জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। 12:05 লোকগীতি, রবীন্দ্রসঙ্গীত শুনবেন 12:30। দুপুর 1টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 1:05 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন দুপুর 1:30, 1:40 ককবরক গান। দুপুর 2টায় শুনবেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 2:15 আধুনিক গান মনসা মঙ্গল, 2:30। দুপুর 3টে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ, 3:10 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান, 6টায় ঘর গৃহস্থি, 6:30 শুনবেন মনসা মঙ্গল, 7:00 আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ 7:35, আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন যথাক্রমে 7:45 এবং 7:55, 8:05 বাংলা আধুনিক গান। ৮:30 শুনবেন মিক্স মেলোডিস, 9টায় দিল্লি কেন্দ্রের 9টার ইংরেজি সংবাদ, 9:15 লোকগীতি, শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান 9:30।

রাত 10টায় শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। ১০টা বেজে ১০ মিনিটে নজরুলগীতি, বিশ্ব সংবাদ হিন্দিতে দিল্লি কেন্দ্র থেকে ১০টা বেজে ২০ মিনিটে। ১০টা বেজে ৩০ মিনিটে পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি, আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, সেই সঙ্গে আমাদের আজকের সারাদিনের অনুষ্ঠানের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর পরবর্তী ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: দুই ডালে
1: লোকগীতি শুনলেন, শিল্পী ছিলেন সাত্তকী। আকাশবাণী কৈলাসপুর। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। আমাদের আজকের শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা। আকাশবাণী কৈলাসহর, এখন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

অনুরাধা পাড়ওয়ালের গাওয়া এই গানখানির সাথে শেষ হলো আমাদের আজকের চিত্রমালা অনুষ্ঠান। আসলে আজ আপনারা শুনলেন পৃথিবী ছবির গান, আকাশবাণী কৈলাসহর। স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1:29:50। কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ছাত্রদের আন্দোলনে পুলিশের ভূমিকার প্রতিবাদ জানিয়ে বিরোধী সদস্যদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের কাজ আজও ব্যাহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব ব্যাঘ্র দিবসে বন্যপ্রাণ উদ্যমী মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন। অসমের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 75। ওড়িশাতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে গত দুদিনে আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলিচালনায় কমপক্ষে 30 জন প্রাণ হারিয়েছেন, আহত আরও বেশ কয়েকজন। দক্ষিণ পশ্চিম জাপানের কুমামোতো অঞ্চলে গতকাল একটি শক্তিশালী ভূমিকম্পের ফলে অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে পুরুষদের 10,000 মিটার দৌড়ে রূপো জিতেছেন গুলবীর সিং। শুভেচ্ছা রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি। আসছি বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ছাত্রদের আন্দোলনে পুলিশের ভূমিকার প্রতিবাদ জানিয়ে বিরোধীদের হইহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের কাজ ব্যাহত। প্রথম দফায় বেলা 12টা পর্যন্ত স্থগিত হয়ে গেছে, রাজ্যসভা 2টো পর্যন্ত মুলতবি। বেলা 11টায় লোকসভার কাজ শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা 23তম কমনওয়েলথ গেমসে ভারোত্তোলক হরজিন্দর কৌর এবং অ্যাথলেট গুলবীর সিংকে রৌপ্য পদক জয়ের জন্য অভিনন্দন জানান। পরে তিনি প্রশ্নোত্তর পর্ব শুরু করার অনুমতি দিলে বিরোধী সদস্যরা ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে স্লোগান দেওয়া শুরু করেন। তিনি প্রশ্নোত্তর পর্বের গুরুত্ব তুলে ধরে বিরোধীদের এই পর্বে অংশ নেওয়ার আহ্বান জানান। অভিযোগ করেন, বেশ কিছু বিরোধী সদস্য ইচ্ছাকৃতভাবে প্রশ্নোত্তর পর্ব ব্যাহত করতে চাইছেন, যা সঠিক নয় এবং সংসদের ঐতিহ্যের ধারা বহন করে না।
1: প্রশ্নকালকে বাদ इस चर्चा में भाग लीजिए। आप माननीय सदस्यों के हक को नहीं मार सकते, ये तरीका उचित नहीं है। आप अगर सदन को व्यवधान करना चाहते हैं, नियोजित तरीके से गतिरोध पैदा करना चाहते हैं, ये संसदीय परंपराओं के अनुरूप नहीं है। सदन की कार्रवाई आज 12 बजे तक के लिए स्थगित की जाती है।
0: राज्यसभा एक ही चित्र देखा जाए, প্রথমে বেলা 12টা এবং পরে 2টো পর্যন্ত সবার কাজ মুলতবি ঘোষণা করা হয়। চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন 0 আওয়ারে কাজ শুরু করার অনুমতি দিলে সিপিআইএম সদস্য জন বেত্রাস গতকাল দলীয় দপ্তরে পুলিশের প্রবেশ এবং ছাত্র নেত্রীকে গ্রেপ্তারের বিষয়টি তুলে ধরে তীব্র আপত্তি জানান। উত্তরে জেপি নাড্ডা বলেন, এটি আইন শৃঙ্খলার বিষয়।
2: Many

0: इन इमरजेंसी डेज में फॉल में पार्टी ऑफ रूलर दिस इज नॉर्मल सिचुएशन पुलिस हार्ट टू हार्ट अकॉर्डिंगली।
1: সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন বিরোধী কংগ্রেস সদস্যরা পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিলের আলোচনায় অংশ নিতে আগ্রহী নয়। বিলের বিষয়বস্তু আলোচনায় না গিয়ে তারা এই বিলের বাইরে নানান রাজনৈতিক আলোচনা তুলে ধরছে বলে তিনি অভিযোগ করেন।
2: আজ হাম উম্মীদ করতে রাহুল গান্ধী জি আর বাকি লোক বিল পে বোলে ইতনা মহত্বপূর্ণ বিল পে চর্চা হো রহা আর ও ইধর উধর কা বাত করকে ভটকানে কে লিয়ে আর রাজনীতিকরণ করকে ও ধ্যান ভটকানা চাহতে হ্যায়। ইতনা আচ্ছা বিল লায়া হ্যায় আর এক্সামিনেশন কো লেকর কে কোই আর সাজেশন হ্যায় তো সাজেশন দে সকতে হ্যায় কংগ্রেস পার্টি। ইতনা মহত্বপূর্ণ বিল হ্যায় আর বিল পে নাই বোলতে হ্যায় ইয়ে ঠিক বাত নাই হ্যায়।
1: লোকসভায় আজ জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধন বিল 2026 পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। বিলটির মূল উদ্দেশ্য হল 1969 সালের মূল জন্ম মৃত্যু নিবন্ধন আইনে প্রয়োজনীয় সংশোধন করা। বিলের প্রস্তাব অনুযায়ী কোনো জন্ম বা মৃত্যু দু বছরের মধ্যে যদি রেজিস্ট্রার এর কাছে রিপোর্ট করা হয় তবে জেলা শাসক মহকুমা শাসক বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো আধিকারিকের মাধ্যমে ঘটনাটি সত্যতা যাচাইয়ের পর তাদের অনুমতিক্রমেই কেবল তা নিবন্ধন করা যাবে। দুই বছরের বেশি সময় পর রিপোর্ট করা হলে তার জন্য নিবন্ধনের জন্য প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদেশের প্রয়োজন হবে। লোকসভা এক দেশ এক নির্বাচন সম্পর্কিত আইন যা যৌথ সংসদীয় কমিটির বিবেচনাধীন রয়েছে তার মেয়াদ 2026 শীতকালীন অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিন অবধি বৃদ্ধি করেছে। যৌথ সংসদীয় কমিটি বিবেচনাধীন সংবিধান 129তম সংশোধনী বিল 2024 এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল 2024-এর মেয়াদ বৃদ্ধির মোশন আনেন কমিটির চেয়ারম্যান বিজেপি সাংসদ পিপি চৌধুরী। মোশনটি ধ্বনিমতে গৃহীত হয়। লোকসভা এবং বিধানসভাগুলিতে একসঙ্গে নির্বাচন করার লক্ষ্যেই এই বিল। ঝাড়খণ্ড সহ একাধিক বিজেপি সাংসদ আর সংসদ চত্বরে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা এই বিষয়ে সিবিআই তদন্তের দাবি তোলার পাশাপাশি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগেরও দাবি জানান। আজ বিশ্ব ব্যাঘ্র দিবস। বাঘের সংরক্ষণ বিচরণ স্থল রক্ষা সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে দিনটি বিশ্বজুড়ে পালন করা হয়ে থাকে। 2010 সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ব্যাঘ্র সম্মেলনে থেকে দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব ব্যাঘ্র দিবসে বন্যপ্রাণ উদ্যমী মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত বিশ্বের 70% বাঘের আবাসস্থল। তিনি বলেন, ভারতে বাঘ সংরক্ষণ শতাব্দী প্রাচীন সংস্কৃতির অঙ্গ। পরিবেশ অরণ্য আবহাওয়া পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, বাঘ সংরক্ষণ শুধুমাত্র কোনো বিশেষ প্রজাতিকে রক্ষা করা নয়, জীব ও পরিবেশের ভারসাম্য রক্ষাই এর লক্ষ্য। নতুন দিল্লিতে আজ বিশ্ব ব্যাঘ্র দিবসের এক অনুষ্ঠানে যোগদান করে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত এক দশকে বাঘ সংরক্ষণ বৃদ্ধি পেয়েছে। তিনি জানান, হাতিদের জন্য সংরক্ষিত বনাঞ্চল, জাতীয় উদ্যান ও অভয়ারণ্য সংরক্ষিত অঞ্চল, কমিউনিটি রিজার্ভ, জলাভূমির সংখ্যাও বিগত 12 বছরে বৃদ্ধি পেয়েছে।
3: हमारी जो टाइगर पॉपुलेशन 2226 थी वो बढ़कर 3600 से ज्यादा हुई। 2014 में 47 टाइगर रिजर्व्स होते थे, उनकी संख्या बढ़कर भी 58 हुई है। एलिफेंट रिजर्व्स की संख्या जो 28 होती थी वो भी पिछले 10 वर्षों में बढ़कर के 32 हुई है। डेजिग्नेटेड रामसर साइट्स की संख्या 26 थी जो बढ़कर के अब 100 हो गई है।
1: অসময় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 75। গতকাল শিবসাগর জেলায় আরও 7 জন প্রাণ হারিয়েছেন। মৃতদের পরিবারে 4 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে একটানা বৃষ্টিতে ওড়িশার বিভিন্ন অংশে জনজীবন বিপর্যস্ত। সবচেয়ে খারাপ অবস্থা ভদ্রক জেলায়। নিচু এলাকাগুলির পাশাপাশি চাষ জমিতে জল ঢুকছে। আখুয়াপাড়ার বৈতরণী নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। এর ফলে যাজপুর এবং ধামনগরের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে দিচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতায়, এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের রাষ্ট্রীয় দমনপীড়নের ঘটনায় গত দুদিনে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 40 এবং আরও অনেকে আহত হয়েছেন। স্থানীয় সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির মতে, পাক সেনাবাহিনী হাজার হাজার

0: শান্তিপূর্ণ বিক্ষোভকারীর ওপর গুলি চালায়। এতে সোমবার 25 জন এবং মঙ্গলবার আরও 15 জন নিহত হন। গত কয়েক মাস ধরেই পাকিস্তানকৃত জম্মু কাশ্মীর অঞ্চলে পাকিস্তান কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, পাকিস্তানে বেআইনি দখলে থাকা এলাকাসহ সমস্ত জম্মু কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। বিদেশ মন্ত্রকের ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, পাকিস্তান অধিকৃত অঞ্চলে চলতি নির্বাচন প্রক্রিয়াটি পাকিস্তানের অবৈধ দখলদারি ঢাকার একটি বাহ্যিক প্রচেষ্টা। মন্ত্রক আরও বলেছে, এই নির্বাচন ওই অঞ্চলে ঘটা গুরুতর মানবাধিকার লঙ্ঘন থেকে বিশ্বের দৃষ্টি অন্যত্র সরানোর অপচেষ্টা। দক্ষিণ পশ্চিম জাপানের কুমামোতো অঞ্চলে গতকাল একটি শক্তিশালী ভূমিকম্পের ফলে অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া, ক্ষতিগ্রস্ত পরিবহন ব্যবস্থা এবং তীব্র গরমের কারণে আশ্রয় কেন্দ্রে থাকা হাজার হাজার মানুষের জন্য ত্রাণ বিতরণে বিঘ্ন ঘটছে। কিউশু শিনকানসেন বুলেট প্রুফ পরিষেবা এবং বেশ কিছু বিমানবন্দরে কাজকর্ম আপাতত স্থগিত রয়েছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ইতিহাস রচনা করেছেন ভারতের গুলবীর সিং। প্রথম ভারতীয় অ্যাথলেট হিসেবে পুরুষদের 10,000 মিটার দৌড় প্রতিযোগিতায় রুপো জিতেছেন তিনি। এছাড়াও প্রতিযোগিতায় মহিলাদের 69 কেজি ভারোত্তোলন বিভাগে রুপো পেয়েছেন ভারতের হরজিন্দার কৌর। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ছাত্রদের আন্দোলনে পুলিশের ভূমিকার প্রতিবাদ জানিয়ে বিরোধী সদস্যদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের কাজ আজও ব্যাহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব ব্যাঘ্র দিবসে বন্যপ্রাণ উদ্যমী মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন। খবর এখনকার মতো শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন কক বড়ক গান।

শুনলেন কাকবরক গান, আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: এতক্ষণ শুনলেন পিলু রাগে শরৎবাদন, শিল্পী ছিলেন আলী আকবর খাঁ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন মনসা মঙ্গল।
1: শুরু হচ্ছে মনসা মঙ্গল গান। আজকের পর্ব ডিঙ্গা বন্ধন, পরিবেশনায় ভাগ্যপুর ধনবিলাসের মায়ারানী দাস ও তার দত্ত।

0: শুনলেন মনসামঙ্গল গানের ডিঙ্গা বন্ধন পর্ব। শিল্পীরা ছিলেন ভাগ্যপুর ধনবিলাসের মায়ারানী দাস, গীতেশ শীল, মনমোহন বৈদ্য, বেবী শুক্লবৈদ্য, সরস্বতী শীল ও গুরুপদ দাস।
1: এই পর্বের পুনঃপ্রচার শুনবেন আগামীকাল দুপুর 2:30।
0: মনসামঙ্গলের পরবর্তী পর্ব ডিঙ্গা ভাসান।

money.

0: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আসর শুরু করি। আর তা আসরে আজকে আমরা একজন দাদাবাবুরে আমন্ত্রণ জানাইছি। নমস্কার আজ্ঞা দাদাবাবু, তো আপনার পরিচয় খান দিলাওকা।
1: আমার নাম শ্রী প্রীতিষ্ঠেন্দ্র দে, আমি রিটায়ার্ড এশিয়ান ডাইরেক্টর এগ্রিকালচার ডিপার্টমেন্ট।
0: আচ্ছা, তো বুঝছেন নি শ্রোতা বন্ধুরা, ও যে অহনের একটা সময় চলের, অহনের সময়ে থুরা শাক পাতা ধরুন চারটা বাইঙ্গন লাগাইতাম যে, তো লাগাইতাম যে থুরা থুরি সারুর না দিলে বালা করিয়া হয় না। সার যে দিতাম দেখবা দিলাইছই নয় তো কোনো কোনো কৃষক ভাইয়ে বেশি সার, কোনো কোনো কৃষক ভাইয়ে দিলাইছই ইউরিয়া বেশি। তো ওটা কিনিয়া আনলাম, কিছু রান দিলাম, কিন্তু দেখবা ওটা খাওয়ানোর যোগ্য নাই, ওটা ফালান লাগে। তো এই সব সার আমরা ব্যবহার করমু, কিন্তু খুব কম পরিমাণে ব্যবহার করমু, আর লগে ভার্মি কম্পোস্ট বলিয়া সার বাজারও আইছে, এটা আপনারা জানেন। তবু আবার আপনারার সুবিধার্থে ভার্মি কম্পোস্ট সার কেমনে কইরা বানানি যায়, কেমনে করিয়া আপনারা ক্ষেত ব্যবহার করবা, ওটা লইয়া আজকে দাদাবাবু আলোচনা করবা, ঠিক কইলাম নানি দাদাবাবু?
1: একদম ঠিক কথা কইছেন।
0: আচ্ছা,
1: যে শাকসবজি আমরা যদি বাজার কেমিক্যাল দিয়ে উৎপন্ন যে শাকসবজি, আর জৈবিক প্রক্রিয়ায় জৈব সার দিয়ে কেঁচো সার দিয়ে

0: উৎপাদিত যে এই যে সবজি, যে কোনো জিনিসই আমাদের খাদ্যদ্রব্য, এটা কিন্তু অনেক পার্থক্য, অনেক গুণমান বেশি। তো আমরা এখন আমরা কৃষক ভাইদের উনাদের অনেক সচেতন হয়েছেন, যে আমাদের অনেক কৃষক ভাইদের সঙ্গে আলোচনা হয়, ওনারা বলছেন স্যার আমি বলি যে আপনারা যে বাজারে যে এত হাজার হাজার কেজি সবজি বেগুন এগুলা যে আপনি উঠান, আপনারা নিজেরা কি এগুলা খাননি কি করেন? তখন ওনারা বলে না স্যার আমরা নিজেদের জন্য আলাদা করে করি। বলে কি করে করেন? না এটা আমরা আলাদা করে জৈব পদ্ধতিতে আমরা খৈল দিয়ে বাড়ি কম্পোস্ট কিছু কিছু করি, আমরা ওইটা দিয়ে করি আমরা নিজেরা খাই। তো তখন আমি বলি আপনি ধীরে ধীরে আপনার পুরা ক্ষেত্রেই এইভাবে জৈব পদ্ধতিতে করার চেষ্টা করুন, যাতে আমরা সমস্ত সমাজের যারা আমরা খাদ্য হিসাবে খাবো, তাহলে আপনার আমরা আমরা স্বাস্থ্যটা ভালো থাকে। এদিকে আপনি একটু নজর করেন এবং আপনার বাজারে মূল্যটাও বেশি পাবেন, আর মূল্য বেশি মানে আপনি আর্থিকভাবে লাভবান হবেন, আপনার আর্থিক অবস্থাটা ভালো হবে। তো এইভাবে তো আমি বলতে চাই যে আপনারা কিভাবে বেশি করে বার্মি কম্পোস্ট সারটা উৎপাদিত করবেন, তাতে আপনার দুইটা জিনিস লাভবান। একদিকে আপনি ভালো মানের গুণগত জৈবিক আপনি সবজি পাইলেন, যেটা আমাদের সবাইরই স্বাস্থ্যটা ভালো হবে। দ্বিতীয়ত হইল এই রাসায়নিক সার ব্যবহার প্রয়োগ করতে করতে জমির ও অবস্থাটা খারাপ হয়ে যায়, জমিরও অবস্থাটা, তাদের জমির কতগুলা মাটির যে একটা অবস্থা আছে। আজকে যদি আমার গোটা স্যানিটাইজেশন ডেটল মারি আমরা লাইজল এগুলা দিয়ে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, মানে আমাদের গোটটা কি স্যার স্বাস্থ্যকর পরিবেশ রক্ষা করা, মাটিতে যে ফসল হবে তার জন্য স্বাস্থ্য
1: মাটির স্বাস্থ্যর দিকে কৃষক ভাইরার
0: খেয়াল রাখতে লাগবে। মাটির স্বাস্থ্য রক্ষা করতে গেলে কি হলো, মাটিতেও আমরা কেমিক্যাল ফার্টিলাইজারটা কম ব্যবহার করে আমরা জৈব সার এই যে ওইগুলো যখন প্রয়োগ করব, মাটির গুণগত মান, এই যে মাটির জল ধারণ ক্ষমতা, এগুলো সবগুলোই বৃদ্ধি পাবে। তো ওইটার কত ওই যে উপকারিতা আছে, তার জন্য আমি বলি এখন আপনারা বার্মি কম্পোস্টটা অতি সহজেই করতে পারবেন। বার্মি কম্পোস্ট আপনার এই যে আমাদের বাড়িতে যত আগাছা কলা গাছ কাটলেন একটা, বা কলা গাছের খুল বলেন, এরপরে যত আমরা বাজার যত সবজি আছে একটা বাড়িতে প্রত্যেক
1: মাসে কাটলে অত খান বাধা বাইরে,
0: এটা তো বাইরেই। তদুপরি আপনার একটা একটা কৃষি খামার মানে যে বাড়িটা, ওই বাড়িতে বিভিন্ন রকমের সবজি অনেক কিছু তো করেন উনি, সবজিরও ওই যে গাছ থেকে বাজারে নেওয়ার আগ পর্যন্ত ওইটা যখন সবজিটা খাটিয়ে রেডি করেন প্রচুর জাবরা, ওইটারেও আমরা এখানে ইয়ে করি প্রচুর পরিমাণে হয়ে যায়। তো আপনি যদি আমি এটা যদি আপনি প্রয়োগ করে যদি আপনি বার্মি কম্পোস্ট না করেন, তাহলে তো ওইটার এনে অন্যত্র ফেলে দেবেন। তো আসলে এটা আপনার
1: গরুরে খাওয়ার দিবা,
0: গরুরে খাওয়ার পরেও গরুরে খাওয়ার পরে অনেকগুলো আবার থেকে যায়। হ্যাঁ গরু তো খাইলো ঠিক আছে, তারপরে আপনারা যেটা রেগে গেল, এরপরে বাড়ির আশপাশ আমরা যখন পরিষ্কার করি, প্রচুর বনে বন জঙ্গল যত আছে এটা সব জৈবিক, কিন্তু তো এইগুলো আমরা কালেকশন করে আমরা দুইটা পদ্ধতিতে করতে পারবো। একটা হলো বার্মি কম্পোস্ট, এটা পাক্কা দিয়ে একটা 10 ফুট বাই 4 ফুট পাশ 4 ফুট লম্বা হইলো 10 ফুট, আর হাইট এখন 2 ফুট করেন কোনো অসুবিধা নাই, এটা আপনার আন্দাজ বুঝিয়া। তো ওইগুলো পাক্কা একটা আমরা ট্যাঙ্ক করে নিই, যাদের পাক্কা ট্যাঙ্ক করার অসুবিধা তারা ওরা কাঁচা ট্যাঙ্কে করা যাবে, কোনো মাটির গর্ত করে ওইখানের মধ্যে আমরা কি করব,
1: ভিতরে পলিথিন দিয়া
0: পলিথিন একটা দিয়ে দেব, তার পলিথিনটা দেব এই কারণে যাতে ওইটা বেশি জল ওইটার ভিতরে না ঢুকতে পারে। তাহলে একটা পলিথিন দিয়ে আমরা প্রথমে ওই আবর্জনাগুলা আমরা প্রথমে একটা স্টেপ আবর্জনা দেব, তারপর আবার যে আমার গড়ে যে গোবর আছে এই গোবরগুলো আবার পাতলা পাতলা করে গোবরের একটা দেব, এরপরে আবার আমরা এইভাবে ধাপে ধাপে গোবর, এরপরে দেবো আবার ওই আবর্জনাগুলা, এরপরে আবার গোবর দিয়ে একবারে ওই যা ফুরাটারে যখন মানে মোটামুটি 1 সপ্তাহের মধ্যে ওইটা ফুরা বরিলাম। বরার পরে ওই যে কেঁচু বলছি, ওই যে ছোটো ছোটো ছোটো লাল লাল কেঁচু আছে ওইটা, ওই কেঁচুর খাওয়া দিলো কি, ওই কেঁচুটা আমি ওই ট্যাঙ্কির ভিতরে আমি 200 কেঁচু ছেড়ে দেবো।
1: আচ্ছা
0: হ্যাঁ, আর ওই কেঁচুটা তো আমার যে গোবর যেখানে আমি ফেলি আমরা ওইখানে কেঁচু অটোমেটিক হয়ে তৈরি হয়। প্রচুর পরিমাণে কেঁচু এখন মানে একটা জায়গা সরাই দিয়ে দেখি মানে 200-300 কেঁচু এমনি মানে প্রচুর পরিমাণে। ওইটা আমি করি বললে কেঁচু উৎপন্ন হয়ে যাবে।
1: আচ্ছা,
0: আমার পাশাপাশি যে কেঁচু কি করে, কেঁচু আমাদের যত জৈব আবর্জনা দিলাম ওইটারে সে খাইব, এটা কেঁচুলে কি করে মানে বার্মি কম্পোস্ট হবে, বার্মি কম্পোস্ট সারটা কি করে তৈরি হয়।

0: ওই যত জৈব আবর্জনা যত কিছু আমরা দিলাম, এইটা কেঁচুয়ে খাদ্য।
1: আচ্ছা,
0: তো কেঁচুর খাদ্য কেঁচু এগুলা বক্ষণ করবে, কইরা কেঁচু যে আমরা যে বর্জ্য পদার্থ পরিত্যাগ করবে খাওয়ার পরে, খাওয়া আমরা সবাই তো খাওয়ার পরে বর্জ্য পদার্থ, গরু গবাদি পশুর বর্জ্য পদার্থ আমরা গোবর বলি, তো কেঁচুর বর্জ্য পদার্থ যেটা বেরিয়ে যাবে ওইটাই বার্মি কম্পোস্ট।
1: আচ্ছা আচ্ছা,
0: এটা দানাদার এখন খালো আর কো মানে ওইটা
1: ট্যাঙ্কি বড়িয়া উঠে যায়, তো
0: একদম বেরিয়ে বুড়ে উঠে
1: যায়।
0: তো এইভাবে একটা তিন মাস হয়, তিন মাসে মানে কেঁচু দিয়ে পুরা ট্যাঙ্কিটা আমার হইতে তিনটা মাস লাগে।
1: আচ্ছা,
0: তো আমার এটা না এটা বেশি ব্যাপার,
1: একটা সময়কাল আছে,
0: সময় তো আছে, সময় লাগবে, কারণ এই যে আবর্জনা রে সে যে এবারে ইত্যবসরে কেঁচুও তার জীবন প্রক্রিয়ায় তার বাচ্চা তৈরি করবে।
1: আচ্ছা,
0: কেঁচুর পরিমাণও বাড়বে।
1: আচ্ছা,
0: তার তারও যে প্রক্রিয়া তার আমরা যেমন আমাদের বংশবৃদ্ধি করে কেঁচুও তার
1: বংশবৃদ্ধি
0: করে, তার পরিমাণ যত বাড়বে, শুধু শুধু এই 200টা যে আমি কেঁচু চাললাম বা 300, এই 200-300 তো নট সাফিসিয়েন্ট ওইগুলো এত বস্তুরে খাওয়ার জন্য, তো তারও বংশ বিস্তার করতেছে, প্রচুর সংখ্যা হইতেছে, 1000-2000 কেঁচু হয়ে যেতেছে, আরো বেশি হইতেছে, এবং সবাইয়ের খাদ্য ওই ওইখান থেকে ওই খাদ্যটা খাইয়া তাদের এইভাবে তিন মাস হয়ে গেলে মানে পুরো ট্যাঙ্কিটাই একদম রেডি হয়ে গেল।
1: আচ্ছা, রেডি যে হইল, তো অনর যে সার গুণ নিয়া ক্ষেত দিবা, তো অনর কেঁচু তো যাইব গিয়া
0: কেঁচু গেলে ভালো, তো আমার মাটির ভিতরে যদি ওইটা মাটির ভিতরে যদি আমার কেঁচুটা থাকে, কেঁচুকে বলা হয় কৃষকের বন্ধু, আপনি শুনছেন নি জানেন, কৃষকের বন্ধু কেন, কেঁচু কি করে ওই যে গুবো ওই যে গেল আমার এটার সঙ্গে, এটা তো আরো ভালো ব্যাপার। এই কেঁচু আমার মূল জমিতে যখন আমরা এই সারটা দিয়ে দিলাম, ওইটা আর যখন আমরা একবার চাষ দিলাম, চাষ দেওয়ার পরে প্রথম চাষ দেওয়ার পরে আর পরে আমরা এটা দেবো,
1: আচ্ছা,
0: বা দ্বিতীয় চাষ দেওয়ার পরে দেবো, তখন মাটিটা তো অলরেডি খুঁড়া হয়ে গেল একবার।
1: আচ্ছা,
0: জমিটা যখন আমরা পাওয়ার টিলার দিয়ে চাষ করি আর লাঙ্গল দিয়ে করি, খুঁড়া হয়ে গেল, এরপরে বার্মি কম্পোস্ট আমি দিলাম, ওই খুঁড়ার ভিতরে ওই মাটির ভিতরে বার্মি কম্পোস্টটা গেল আর কেঁচুটাও ঢুকে গেল, আর কেঁচু আরো প্রোডাকশন করলো। কেঁচু যখন মাটির মধ্যে চলাচল করবো, কেঁচুর যখন চলাচল শক্ত মাটির মধ্যে কেঁচু বেশি চলাচল করতে পারবে
1: না,
0: তো ওখানে কেঁচু যখন চলাচল করবে এই মাটির মধ্যে কি হবে, ওখানে বায়ু চলাচল করবো, বায়ু চলাচল করবো,
1: ফুরফুরা থাকবে,
0: হ্যাঁ ফুরফুরা থাকবো। একটা গাছরে সুন্দরভাবে যত্ন করি আমরা, একটা সবজি গাছ আমরা খুঁড় দেওয়া বলি, মানে তার মাটিটা লুজ করে দেওয়া, মানে বায়ু জল জল ধারণ ক্ষমতা বাইরে দিব। তো এই কারণে কৃষক আমাদের মাটির ভিতরে আমাদের অজান্তে মানে জমির একটা চাষ করে আবাদ করে, যেটা আমাদের আমরা চোখে দেখি না, তাই কৃষক আমাদের অনেক উপকার করে, তার মাটির গুণগত অবস্থা, তার পরিবেশ, তার সব কিছুরই, এবং তার নিজের নিজে যে কেঁচুটা যতই জন্ম হইতেছে এখান থেকে বার্মি কম্পোস্ট, আরো একটা বার্মি কম্পোস্ট তৈরি হওয়ার কিন্তু এখানে, মানে একটা আমরা এটা আমরা বার্মি কম্পোস্ট তৈরি করছি এটা আমরা বলি না, এটা বলতে পারি না, কিন্তু এটা হচ্ছে কিন্তু, এবং তার তার যে বর্জ্য পদার্থ এইটা মাটিটারে কি হচ্ছে, মাটির গুণটারে আরো বাড়াইছে, তাহলে জমিটারে আমরা কি বললাম, আমরা কেমিক্যাল যদি বেশি ব্যবহার করি, কেমিক্যাল বেশি ব্যবহার করলে কেমিক্যাল সারে যে কেঁচু আছে এগুলো মারা যাবে। এইখানে আমরা কি করলাম, জৈব এই যে দিলাম বার্মি কম্পোস্ট, তাতে কেঁচুর সংখ্যা আরো কি হয়ে গেল জমিতে, বৃদ্ধি পাওয়ার ফলে আমার জমির গুণগত মানটা ভালো হইলো, হ্যাঁ, এবং ফসলগুলা যে উৎপন্ন হবে এই ফসলগুলা খুবই
1: মুলায়ম
0: হবে এবং তার সুস্বাদু হবে, হ্যাঁ সুস্বাদু হবে, এবং এটা গড়ে না 10-20 দিন রাখলেও এটা পচবে না, হ্যাঁ, আর এটা স্বাস্থ্য মান ভালো হবে। তো এইভাবে করলে ওই যে জৈবিক যে জৈবিক জৈব পদ্ধতিতে যে আমরা ফসলগুলা করি এটার বাজারের দামটাও একটু বেশি, তো কৃষক ভাইরা
1: বাবুরা খুঁজিয়া খুঁজিয়া
0: খুঁজিয়া খুঁজিয়া নিয়ে যায়, হ্যাঁ। তো এই আমি কৃষক ভাইদের বলবো, আপনারা এই পদ্ধতিতে যদি আপনারা এই যে একটা ট্যাঙ্কি করলেন, আর আপনি একটা ট্যাঙ্কির এই যে ওইটার সারটা একটা 1 কেজি বেচলে 10টা টাকা পাওয়া যায়, কোনো কোনো ক্ষেত্রে যারা ওই ফুলের বাগান যারা করেন ওনার জন্য এটা ওই ফুলের বাগানের এখানে এটা দামটা আরো বেশি দিয়ে মানুষ নিয়ে যায়। তো 1 কেজি যদি বাড়ির গোবর 15 টাকা হয়, একটা ট্যাঙ্কিতে আপনার 2000 কেজি হয়ে গেল, তাহলে প্রচুর টাকা হইতেছে। আপনি পাশাপাশি একটা পরে অটোমেটিক আপনি 10টার একটার পর একটা তার ট্যাঙ্কিটা বৃদ্ধি করে,
1: ওটা দিয়া তো বহুত দাদারা ব্যবসা করে,
0: ব্যবসা এবং ডিপার্টমেন্ট বার্মি কম্পোস্ট কিনতেছেন, এবং এটার কোনো লাইসেন্সও লাগে না, কেমিক্যাল ফার্টিলাইজারে বেচতে গেলে একটা দোকান লাগে, লাইসেন্স লাগে, এটা কোনো কিছু লাগে, ওইখান থেকে যারা ডিপার্টমেন্ট অফ সাপ্লাই যারা এখান থেকে বাড়ি থেকে নিয়ে যায় খুশি করে, হ্যাঁ। তো কৈলাসরে এখানে আমরা ওইকে নিয়ে যেতাম, একজন মানে মণিপুরি একজন বদলুক ছিলেন, ওনার থেকে আমরা নিয়ে যেতাম ডিপার্টমেন্টে দেওয়ার জন্য। তো এটার অনেক ডিমান্ড, এমন জৈব পদ্ধতিতে ত্রিপুরা রাজ্যে জৈব পদ্ধতিতে এখন আনারস চাষ শুরু হয়েছে, যেটা আনারসটা আরব কান্ট্রি

0: দিয়ে রপ্তানি হইতেছে
1: আচ্ছা
0: বেশি দামে।
1: যখন
0: রোপণ করবো ছাড়াটা ঢোকার পরে একবার আমরা পরিষ্কার করি প্লটটা, পরিষ্কার পরে দুইটা রো দুইটা লাইনের মধ্যবর্তী জায়গাতে ওই পরিষ্কার করবো, তখন ওই জঙ্গলটা পরিষ্কার করলো আর ওই বার্মি কম্পোস্টটা তার গুড়াতে দেওয়া ওই যে যে আপনার আবর্জনা যায় ওইটা আমরা চাপা দিয়ে দিলাম, জঙ্গল কাটার পরে যেটা হয় ওইটাই আমরা চাপা দিলাম। আর যদি উনার ক্ষেত থেকে যে জঙ্গলটা পাই পরিষ্কার করা হলো এখান থেকে দেখেন আমরা কত পরিমাণে জৈব পদার্থ আবর্জনা পাইলাম
1: প্রচুর,
0: ওইটা দিয়ে আমরা আবার তো বার্মি কম্পোস্ট করতেছি আমরা। তো বার্মি কম্পোস্টের মানে যে কাঁচামাল বলি আমরা এটার কোনো অভাব নেই, কিন্তু আমি যদি পুরোই ব্যবহার না করি তাহলে তো ওই আবর্জনা আমি কোথায় ফেলবো, মানে আমার বাড়ির গন্ধ হবে ফচা হবে। তো আমি বলি বার্মি কম্পোস্টটা খুব একটা এক কানি জমিতে আমরা যদি 500 কেজি এক কানি জমিতে আমরা 500 কেজি বাড়ির কম্পোস্ট দিতে পারি আমরা, জমির গুণগত মান কোনো সারই লাগবে না।
1: আচ্ছা আরেকখান কথা দাদাবাবু, ও একবার যে আমি ভার্মি কম্পোস্ট দিলাইলাম এর পরের বার ফসলে কিন্তু আর একটু কম দিলেও হইব, কারণ ও জায়গা তো ফুরফুরা রইল
0: রইল
1: আর জির যেটা আছে ফেসু যেটা আছে এটা তো একটা তৈরি করের, তো আর তো আমার এখানে কোনো ধরনের এই রাসায়নিক সার দেওয়ার মনই হইতো না,
0: আর ওই যে এখানে আবর্জনা জঙ্গল খাইতে যদি আমরা মাটিতে চাপা দিই ওই প্লটে ওই ওইখানে যে কেঁচু আছে তারও এটা আবার খাইব, ওইগুলো খাইয়া ওইখানেই আবার অটোমেটিক তৈরি হইতে থাকবো। তো এটা এমন এক পদ্ধতি যে পদ্ধতিতে আপনার জমিতেও কিন্তু বাড়ি কম্পোস্ট আমি যদি একটা তৈরি ওইখানেও কিন্তু অটোমেটিক মানে ন্যাচারাল মানে স্বাভাবিক অবস্থায় কিন্তু মানে বার্মি কম্পোস্টটা তৈরি হইতেছে কেঁচু দ্বারা। তো এটারে আমরা যদি উৎসাহিত করা দরকার এবং কৃষক ভাইরা বার্মি কম্পোস্ট মানে এইটা দিনের দিন এটা বাড়ানি উচিত, হ্যাঁ তাহলে আপনার আর কোনো সার বাজার থেকে কিনতে হবে না, তাহলে আমার আর্থিক উন্নতি মানে কি আমার বেশি রোজগার, মানে আমি কখন বলে দেখবেন শুনবেন ধান ক্ষেত কইরা লাভ নাই, মানে ধান খেত খালি খালি হইলো ইউরিয়া সার দিলে এটা সার আইনা কিনা সার কিনা আইনা দেওয়া এরপরে খালি ফরার দিয়া ফরাইতা নিজে না হইলে অন্য দিয়া লেবার লাগাইলে একখানিতে মানে তিনটা দাপ রুয়াল লাগিয়ে একটা দাপ চাষের লাগিয়ে একটা দাপ আর খাটাল লাগিয়া আর বন বাসাই চারটা দাপের মধ্যে তিনটা দাপ যদি মনে করি প্রায় 6,000 টাকা লাগে একখানি
1: লাগে।
0: আমি যদি ওই যে আমি কোনো সারই দিলাম না মানে আমি আমার ওই যে বার্মি কম্পোস্ট জৈব সার গোবর সার ওইগুলা দিয়ে যদি করি তাহলে আমার কেমিক্যাল সারের টাকাটা লাগলো না। তো আমার ওই লোকেরই খরচটা কৃষিকাজে আমাদের খরচটা কমাতে আমাদের লাভ করতে হলে কি হইব, আমি একটা ব্যবসা করি আমি কিনবো কম দাম দিয়া বেচবো বেশি দাম দিয়ে। তো আমার কাছে আমার যে বার্মি কম্পোস্টটা তৈরি তো আমার নিজের জায়গার আবর্জনা দিয়ে আমি করে নিলাম, এখানে আমার কোনো খরচ নাই, আমার শুধু কাঁচা ট্যাঙ্কিতে করা যাইব ওই যে বলছিলাম ওইটা পাক্কা ট্যাঙ্কি
1: আর উপরে একটা চালের মতন দেবো,
0: উপরের মধ্যে একটা চালের মতো তেল লাগবো যাতে জলটা ডাইরেক্ট না পড়ে। আর ওই ট্যাঙ্কির মধ্যে একটা আছে ওই যে পাক্কা ট্যাঙ্কি আর কি ওই দিক থাকে ওইখানে একটা আমরা নালার মতো করে দেবো যাতে অনেক সময় কেঁচুরে পিঁপড়ে আক্রমণ করে বিভিন্ন রকম পিঁপড়া আছে ও পিঁপড়ায় আক্রমণ যাতে না হয় ওইটা আমরা দিয়ে এখানে জল দিয়ে দেবো আর কি, আর জল দিলে কয়েক ফুটা একটা রসুন দিয়ে দিলে তাহলে পিঁপড়াটা বস্তাটা দিয়ে দিই উপরে আর কি, মানে উপরে একটা তার ভারসাম্য বজায় থাকতো জলের, দুই দিন পরপর আবার একটু জল ছিটা দিবো আমরা। আর ধরেন 10-12 দিন পরে ওই যে কেঁচু যে খাইলো যে উপরে মনে হয় একবারে উপরে কেঁচু আইতে পারলো না ওটা আমরা উল্টে উপরেটা নিচে বইরা দিন, তাহলে ওই যে নিচে যে যেটা কম খাইছে ওইটা তখন ওই বেশি বইরা আবার ওইটা নিচে যে উপর নিচে একটু কইরা দিতে হয় আর কি।
1: আচ্ছা ওটা আসলে যখন আপনি খাস করবা ফিল্ডও যখন খাস করবা তে আপনার ওটা দেখিয়েই মনে হইব যে ওটা করিয়া দিলে মনে ভালো হইব, ওটা করিয়া দিলে মনে ভালো হইব, এই করতে করতে করতে করতে আপনি মানে এটা অভ্যাস হয়ে যাবগে এবং কেমনে অন্তনে বালা জিনিসটা আমি বাইর করিয়া আনতাম এটা সব কৃষক ভাইয়েরই
0: একটা কথা আছে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তো আমার একটা অভ্যাস তৈরি করতে আমি যেমন ডেইলি আমরা যদি গুমতি ওইটা মর্নিং ওয়াক যদি করি একদিন যদি না উঠতে পারেন কোনো ধরনের আপনার রাগুল বসুরি তাহলে ওইটাই আমার এটা আমার এটা স্বাভাবিক একটা রুটিন করতে আমার এই জিনিসটা আমি করবো যখন তার অভ্যাস প্রথমে একটু

0: অসুবিধা হইব, এ পার লাগে না পার লাগে না আঙ্গে যায় না, কিন্তু যখন যখন দেখবো তার ফসলটা সুন্দর হইব, হ্যাঁ, এবং জৈব পদ্ধতি যখন চাষ করব ওই ফসলের সঙ্গে সঙ্গে তার আরেকটা জিনিস হইল গেছি গরুর কেনাটার কালেকশন করিয়া ওইটারে কিন্তু দেখেন ওই আমরা পোকা মাকড়
1: ও মাত্র কইতাম আসলাম দাদাবু।
0: আচ্ছা
1: আপনি বার্মি কম্পোস্ট দিয়া যদি আমি ক্ষেত তৈরি করি
0: গরুর চেনাটাও আমরা যেহেতু যারা গরু গোপালন করি আমার চেনাটারও আমরা কাজে লাগাইব, যেটা চেনাটা কিছু মাটির যেটা ফুইরা যায় এটা তো আমরা ড্রেন হইয়া গোবর লাগে মিশে এটা তো সারের কাজে রইল, আর দ্বিতীয়ত ওই চেনাটারে আমরা এক লিটার যদি চেনা কালেকশন করি এক লিটারের সঙ্গে নয় লিটার আমরা জল পেব ইয়ে
1: করি
0: ওই আর দশ লিটার হইব, ওই দশ লিটারের আমরা জমিতে আমরা স্প্রে করিয়া দিলে পোকা যে কোনো রকমের পোকাই মানে দমন হয়ে যাই।
1: আচ্ছা ও গাছ লাগানোর কতদিন পরে সেনা দিতা?
0: সেনা দিতে হইলে গাছ লাগাইয়ার লগে লগে নাই, মানে এটা লাগাইবার পরে এক মাস পরে আক্রমণ হয় পোকার, আক্রমণটা এক মাস
1: আগে হয় না,
0: 15-20 দিন পরে আক্রমণ হয় আক্রমণটা হয়।
1: আর এও এক মাসটা ধান গাছের ক্ষেত্রে হইব সবজি গাছের ক্ষেত্রে হইব, এক মাস পরে গিয়া ওষুধ দেওয়া।
0: হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কোনো অসুবিধা নাই, এইভাবে আপনার গরুর চেনা দিয়ে আপনি এটা করলাম। এছাড়াও আমরা এটা আরো যেটা বিভিন্ন এখন জৈব পদ্ধতিতে বিভিন্ন কোম্পানিও তার নিম অয়েল কয় নিম তেল, তো ওইটাও জৈব, তো ওইটাও বাজারে পাওয়া যায়, তো ওইটা আইনা ওইটা অর্গ্যানিক পদ্ধতিতে আপনি পুরা পোকা মাকড় দমন সবকিছুই অর্গ্যানিক পদ্ধতিতে আপনারা করলে ওইটা লাভবান হইবেন।
1: এবং আচ্ছা ও গরুর গোবরটাও কিন্তু এই পোকা মাকড় দমনের লেগে ইয়ে আছে?
0: আছে, গরুর এটার খাঁচা গোবরটারে কাঁচা গোবরটারে আমরা জলের সঙ্গে মিশে আমরা দেখবেন অনেক সময় আমরা আমরা ছিটিয়ে দিলে ওইটাও ফুকা মাকড় দমন।
1: ওইটাও তো খুব সুন্দর আলোচনা শুনলাম দাদাবু, তো কৃষক ভাইরা নিশ্চয়ই শুনবা, তারারও উপকারে আইব, এবং কৃষক ভাইরার কাছে আমার অনুরোধ থাকব আপনারা এই রাসায়নিক সার আস্তে আস্তে বর্জন করিয়া ও ভার্মি কম্পোস্টের সারের প্রতি আপনারা আকৃষ্ট হইন, দেখবা বেশ বেশা ফসল পাইবা, আর বেশ বেশা আপনার আর আয় উন্নতি হইব। তো আজ আসর তরে উঠি আর গান শুনতে শুনতে।

হচ্ছে মনসামঙ্গল গান। আজকের পর্ব ডিঙা ভাসান, পরিবেশনায় ভাগ্যপুর ধনবিলাসের মায়ারানী দাস ও তার দল।

0: শুনলেন মনসামঙ্গল গানের ডিঙা ভাসান পর্বটি। শিল্পীরা ছিলেন ভাগ্যপুর ধনবিলাসের মায়ারানী দাস, গীতেশ শীল, মনমোহন বৈদ্য, বেবী শুক্লবৈদ্য, সরস্বতী শীল ও গুরুপদ দাস।
1: এই পর্বের পুনঃপ্রচার শুনবেন আগামীকাল দুপুর 2:30।
0: মনসামঙ্গলের পরবর্তী পর্ব লখাই বিপুলার জন্ম।

0: আরে আশা দিদি, আপনি?
1: সারদা, খুকি কেমন আছে?
0: খুকি একদম ঠিক আছে, ও এখন ঘুমোচ্ছে।
1: আরে, রাত্রে খুকিকে মশারি ছাড়াই ঘুম পাড়াচ্ছ?
0: দিদি, ও তো এমন ভাবে শুয়ে যায়।
1: মনে রেখো, সামান্য একটু অবহেলার ফলে ম্যালেরিয়ার মতো বড় রোগের কারণ হতে পারে। এই বার্তা আপনাদের জন্য। গরমকালে আর বর্ষাকালে বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না। ঘুমোবার সময় সর্বদা মশারি টাঙাবেন। নিজের বাড়িতে মশা মারার ওষুধ ছড়িয়ে দেবেন।
2: আপনার অংশীদারিত্ব ম্যালেরিয়া থেকে রক্ষা করতে হবে সমর্থ।
3: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
4: আরবিআই এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। আরবিআই একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: कृषि और पशुपालन भारतीय अर्थव्यवस्था का आधार और आत्मा है। हमारे अन्नदाता जहां एक ओर अपने कठोर परिश्रम से अनाज उगाकर खाद्य सुरक्षा सुनिश्चित करते हैं, वहीं पशुपालन के जरिए अपनी आय भी बढ़ाते हैं। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के नेतृत्व में सरकार इन दोनों क्षेत्रों को सशक्त बनाने के लिए लगातार प्रयासरत है। इस दिशा में उल्लेखनीय कार्य करते हुए प्रधानमंत्री किसान सम्मान निधि योजना के तहत छोटे और सीमांत किसानों को सालाना 6,000 रुपए की मदद की जाती है, जिससे 11 करोड़ से अधिक किसान परिवारों को अब तक 3.25 लाख करोड़ रुपए से अधिक की सहायता मिली है।
6: पीएम किसान सम्मान निधि भारत के किसानों का बहुत बड़ा संबल बनी। उनके छोटे छोटे खर्चों के लिए ये किसान सम्मान निधि बहुत काम आ रही है।
5: पीएम किसान की 18वीं किस्त के रूप में आज प्रधानमंत्री द्वारा 9 करोड़ 40 लाख से अधिक पात्र किसानों को 20,000 करोड़ से अधिक की धन राशि सीधे उनके बैंक खातों में ट्रांसफर की जा चुकी है। इसी के साथ नमो शेतकरी महासम्मान निधि की भी 5वीं किस्त जारी की जा चुकी है, जिसमें महाराष्ट्र के 91 लाख से

আকাশবাণী আগরতলা যত আমি ফাচিং হামজামুয়া ফারি তাবুক সিংহ তিনি হরনি ককবরক পান্ডা তিনি স্রাং সাল চেংদ্রবন খনাবায়ন রেডিও সিরিয়াল অব খাইলাইকা ত্রিপুরা স্টেট কাউন্সিল সায়েন্স এন্ড টেকনোলজি বাই কমথেংজা তিনি কক বথমা থি রিডি অবনি বখাক নিশিনই নি তিনি খনার জাগানা

নি পান্ধা থই দিদি ছয় সীমা তাবুক বেলাই কুচুক বেরেম কাসামা বাকি গবংমা পদ্রে পদ মানিক খনিরক সরামজাগৈ তঙ্গু ফিয়াবা ছয় সিনাইরক তাবুক ব থই নলে সরামৈ মানিয়াখু মনুষ্য তে খরকস মনুষ্য থই রুই মথাঙ্গৈ তনিলাইখু জেসা মূসা দেরাও কলাইখাই সাক দেরিয়াফ্রু অপারেশন খাইকে তৈ কুবুনি কতর অপারেশন অংখাই তানজাগে এবা ককজাগে সাক নথই বেলাই থাঙ্কে হর খামকাই ক্যান্সার বেমার এবা থেলাসেমিয়া বেমারক মানজাখাই হায়াকেবা সাগ বেলাইখাই থই কিসা অংখাই বন মথাংনা হংকাই থই রিউইন মথাংনানি নাঙ্গু এইটিন বিসিনি সিমে সিক্সটি ফাইভ বিসিনি বিশিঙ্গ জে বড়নি হিলিংমা অংয়া হিমানিন ফর্টি ফাইভ কেজি অংনানি নাংনাই হাইকেসে আ বড়ক

0: উইনো থৈরি বই মানাই ফিয়াবা আ বড়ক সাক কাহাম অংনা নাংনাই জেফ্রুপানো থৈরি না নেসেকাং কাহামকাই আমজগৈ থৈরি না নাংনাই থৈরি মাবাই থৈ কিসা অংগৈ থাংয়া জেফ্রুপানো চলারংনি সাগ কেজি থিকৈ 76 ml তাই বুড়িরংনি সাগ কেজি থিকৈ 66 ml থৈ দঙ্গ অবনি বিসঙ্গ সালব্রুমনি সামু তাংথানি চিনি থৈ নাঙ্গ হিলিংমানি কেজি থিকৈ বেবাগৈ 50 ml বনরগী নাইখাই নুকজাগো চলারগনি খাই কেজিও 26 ml তাই বুড়িরংনি খাই কেজিও 16 ml সাগ থৈ গবাং দমানি থৈ রিফ্রু বেবাগৈ থৈ কারিজাগো 350 ml অবন ব্লাড ব্যাংক খাতেবই তনিজাগো হাইনি বাগৈন হাস্তেও তাবু তাল থামনি উল উল ন থৈ রিমানি পান্ডা সংসার জাগৈ দঙ্গু থৈ রিনাই রঙনি থৈন ব্লাড ব্যাংক বেবাগৈ 35 days জরাতৈ তনিউই মানো চিনি বড়নে থৈ গবাং মা গ্রুপ দঙ্গু আবরক অংখা এ বি এ বি তাই ও গ্রুপ অবনি বিসিঙ্গ নেগেটিভ পজিটিভ দঙ্গু ফিয়াবা নেগেটিভ গ্রুপ নে থৈ আশুক বাংথাইয়া হাইনি বাগৈন বন নাং ফুরকাই মান থগিয়া অঙ্গু থৈ রিমানি বালাখেন কাহাম অববাই নিনি থৈ তোমা গ্রুপ সাউই মানাইতে মাগনান বসাকবা আমজক জাকতৈ অঙ্গৈ থাংনাই থৈ নানানে সেকাং আমজক ফুরু থৈয় মেলেরিয়া হেপাটাইটিস বি হেপাটাইটিস সি সিলিপসি বেমার রক্ত দেতং নাইজাগু থৈ রিমানি উল থৈ রিনাইন সার্টিফিকেটে আইডেন্টি কার্ড বো রিজাগৈ দঙ্গু অবনকারীব সেবুক খাইনাই রক্ষাই থৈ রিমানি সালসানি বাগৈ সুতিব রিজাগৈ দঙ্গু কক্ষাই নং খরকসান থৈ রিমাবাই তাই খরকসানে লংমা মথাংজাগৈ থাঙ্গু কক্ষাই আবসে কতর ত্রিপুরাও তাবু থৈ রিথানি হা কতরনি বিসিঙ্গ যতনি সুকাঙ্গ দঙ্গু ফিয়াবা তাবুকব চিনি ত্রিপুরাও থৈ রিথানি বুড়িরক আসুক বাংথায়াকু আবনকারীব কামি আমজাই রগব আসুক বাংথায়াকু অবহাই কথার সামুন উকলগ তনিউই চুগিয়া বুসকাঙ্গ ফাইনানি খাইদি নং আং জরাতৈ থৈ রেখাই থৈনি বিয়ার অংগলাক তাই থৈনি বাগৈ বরক রগব থৈগলাক
1: কুতাংফা আ কুতাংফা নং বিয়াঙ্গ থাঙ্কো
2: জামসা আং ইয়াঙ্গ সেই মসব বাড়িও তাম সামনক দা না
1: নগ ফাইনা দা তাবু হা একে বা আং দানি নর ফাইছি নাই
2: ফাইনা না ইয়া ফাইনা না ইয়া আং ফাই তংখা আয়াঙ্গু মসব বাড়ি কুনা নিবের অফি কক সাই জমন কিচ্ছা খাজাই জমতা না তুবলা নিনু গানানি খামপ্লাইনি রহলা অরন কিচ্ছা সুগ্রাসিন ও বিসমা রকবো সাবাইকা
1: হিন্দি বাহাইসা বাড়ি ও মশ কুমন্দা বাঙ্গি তংখ
2: কুমনখা কিনো বাস বাংখা তোমা খাইবা খানাশন বিচিঙ্গ খাগিমা পাইনাই খেপে সেকাং রং সেপা নতে কুমন বাঙ্গো নং খাই তাম মূসাচক সামু নাজাগৈ জামা রঙা ন
1: কুতাং ন রং রক সানকা
2: সানকা সানই রি সেমা হকাবলাসা নং সাই রহ হমলাসা আনি ইয়াগো সানাই তেলাং দেহিনে
1: আনি ইয়াগো রং সেকরে হিংকাইবা নু ফানি ইয়াগো ন সানাই তেলাং দেহিনে সাই রহ কাতা
2: হাইনি বাগিন আংখাই আ বাগিন পাইরি না সুমুসুম ইয়ে তাক পাইরি মালে কিচ্ছা খাইন ফগ্রি ফু তোমা বসনাম না নাং ফু সাল ফাইকে হাই একে হাই হাই একে হাই রং মার মা খাই সাল ফাইকে থাস থাকলাই লি আবন
1: আও অংশিনাই ন ও নাহারি নাইলা ই ক ফাই তংনাই বমলাইছে ইংখনাবলে বদা নাহারি নাইলা কাহামকে
2: বনতা বিনা তোমা বথৈ রিনানি মানে কং সানা ফাইজাও খনাতাই তাম বংনি সেবংনি সামুসা আবো হংকাইবা মি আরো সম্প্রম সংনি নগব মালাই বুখ
1: আরো খাই তামনি বাগৈ থাংমানি
2: আরো বথৈ রিনানি কং ন সাউই তংইতা আনব তংরা দে কিসা খাই থাকবে এনে অঞ্চুখা আনা কম খাই তাই হাইলে হাইনি বাকি দিনখাই নগর থারি ফাইকেনা তো তাম
1: বোম তো হিন আব
2: তাবুক বন ফাই সাফাইয়ানে সিরিং সিরিং খাওয়াই সিমি দংলানো
1: সাকাই বে খাওয়াই দংলানো আর আং বন তে তামো সানা তং
3: খুলুমকা দাদা তাই বাসই তামোসা সাল ফাইকে সিদা পাইলে আমাং হায়াদা
2: জং

0: আবুক রিজাক পাইমালে গুতা মু লাভিক
1: আংখাই বতৈ রং নখাই কিসে সাপালো গিরিয়া আংবো খাও কিসে সাতমা বহাই মানিখাই থেই রে ভাই পাই দা সাগ ফান করে রং নহনে ওয়ান সুমাসে আসুক মুতা বুক অবহাই রক তামুং দিয়াবলা
0: আব্বু নিভাগ লগিও বিথির বড় হরু তা সে মানিকা হাম পাইচানা নিভাগ রং রক বড় হরু হনকাইবা তাই তামুং না তংসি সারতাই
1: নং নিয়াং আমি বড় রক্ষাই বুনি সাই কিসা সীমা বোবারা নংবাই না দিন ফুঙ্গ গাতেও আনু সাজুয়াঙ্গি টংবায়ু মেয়া থে মানে বাকে আবনি বিশুঙ্গ দা তখানি বিহেক বাজি ফোনক তাইবো খুগলাইখা
0: দা তখাবো মিয়া লামাও মালাইফ্রু সাজাগে নঙি টংতা আবর গংখা মনাকনি বিশিং মনাকনি বরক কুয়ানি ইয়ংলা রক আব্বুনি জরানো রগই টংনানি নাইয়া গজা আবরক বাই তাম কক সানানি টং তা পুংদি খনাউই হাইনা সিরিং সিরিংকে টংদি
1: পুংয়া বুঝিয়া বড় রক বাই তাম কক সানা টং চিনি ইয়াং কামিনি বড় রকলে খরসা ফানো মহাই বুঝিয়া করি গজা খরকসা খরক নিখাই ওয়াইনি রকলে থাতা থইরমানি
0: ককাই চিনি কামি রগলে থইনি বাগই বিনমান নাংয়া খুবলাসলা হাইনি বাগই ন থই নই দিনানি বাগই সামু নাং জায়গা গজাতা
1: ই কোনা হাদি বমলাই ফাই তং
0: বমলাই খাই বিনি সামু ন তুই সৈন তঙ্গু বঙ্গই ন মিয়া আসুক কঠং আমসাইনি বরগ্ন সাউই বুজগই কারুই মানবাইছি উত হন
1: মিনিস্টার বো মিয়া সাজলাং খন নাইসিং নাই মানে ওয়ারক ওয়ারক নঙ্গি তংখাবলা
2: তামুসা বাজৈ সাবন ওয়ারা ওয়ারাক উংমানি কগ্রক সালাই তংসা
1: মিয়া সাখা মন্ত্রীনি কগ্নন সালাই তংগো নিন দাদা বাই
2: অ বাসৈ দা সম্প্রম খানাদি হঞ্জাক তিংগো মিয়ানি থৈরমানি পান্ডান মিনিস্টার বেলাই খন সাজাগলাংখা ডক্টর রকব আমচানি বড় রগ্ন বেলাই খেন বলাইলাংবাইখে
1: খনাগ্রা দে বমলাই নিনি দাদা খাই থৈরে না সুগাংকি সকাপু
0: আঙা গিফান সুচিরি জাংনা হনখাই বেলাইনো কিরুও হাইনি বাগিন থৈ কারি জাংনানি সুগাং কিসা কিরিমা হাইন অংখাত
2: আবুগলে বাহাই ইংখাসা দা সম্প্রম
0: আবুখে কোতা মুংলিয়া সরাই সরাই ন আগি রক নিসলাই তাবুক সে তৈব বসাগ রক হেলংমা হাইমা তংসিবলা
1: আংবো নিন দাদানি কংনন সুরংজাক তৈ কোতা মুংয়া সরাই সরাই ন
2: দা সম্প্রম তাই বাসৈ থৈরে মানে আবো বুইন সুবা থানি সিমিন কাহাম অব সিমিয়া থৈরে মানে ইংখা বাই থাংনি সাকনি বাকিব বেলাই খেন কাহাম আবন সাহামকে বুঝিলায়নি বাকিছে থৈরে না কিরি জাগলাই নুগেদা
0: বমলাই নাই আসুক জরা দা তাম হাই খাইবা তাই কবুন সামনু দা তং
2: আসুক জরাইয়া ন রগ্ন নাইতেই ন মিয়া থৈরে নাই রগ্নি নগব থাঙ্গি নাইনি নাঙ্গু চিনি সামুসা আবো হনকাইবা গুরুই মা নাইবলেই
1: হাইকে কই বমলাই নাবুক আমি মা গুরিবানো
2: মা গুরিনাই বলে বাসৈ কেমনি মংসাসুক বেজরা গতং মা নাই তাবুক নরকি তো সরাই সরাই নংখা খাখলাই কেমনি বেজরা টংলা খাই হাইকে আং বাসা সিগ্রানো বাসৈ দা সম্প্রম
1: আকো জরা জরাও হাইকেন ফাই গুরি থাকবাই দিতা বমলাই
0: সামরক নাংখাই জংব মা থাকাই দৌ
2: ককরই
1: হিন্দি হারঙ্গ সাপসা থাঙ্গি ফাইলাইয়ানো
0: হিন্দি আং দান হারগারা না দৌ
1: নং দান হারখাই লাঙ্গাবো কিসা তুবগ্রা দি আং তাই নগ হাবলিয়া খোদা খোনাক
0: খোনাকা আমি খোনাই আং মাসা
3: ও মা অবসা অবো বাহিকে তাম মানে কলাইখা আনি লেবু খাসে ফাতি নাইখা অবসা
4: বড়
3: বাহাইকে এক্সিডেন্ট
5: আং বুতি র কাহাম খাই

0: 아이, 모낭 탕거이 뭐또 가이 쿨룸은 캐무
1: 뭐니 러기와 뭐 말라이나 뭐 쿨룸 타이 클라이 캐타 쿨룸 타이 심이야 나카르 뭐 참 타이 클라이 캐타
0: 따북세 뭐 말라이 지니 너고 탕거이 아시 가이 차부 많이 꼬그렁 너 타이샤 타이샤 가이 쿤조고 바시오이 동치오 시야 타이 무시야니 바그이 뭐 말라이 양 너너 বেলাই খে খুগ্রক লাই কগ্রক সই খিবজাখা নানো না করে রেসিদি বমলাই আনি বুসা হামই সকাইমানী তাই সালন জংনি বাসই বাই বুকুং নই থই রিসি নাই বমলাই নাবনি বাকে জেট সেখাইফান মা যোগালি নাই দৌ
2: যোগালি নাই দাদা তাই নানো খারক তৈখানা হই নাকার সামনি আমি কুতামিয়া দাদা বাস যাবো তৈরক নিচ্ছাফোন খারক তৈয়া তৈনব কইয়া আবংখা সিনে সালব্রমনি সামুংসে
1: কই সম্প্রমনি বিহি ননবা আং বসা পুরো গাতেও মালাই থরি মাইন তৈ কগিয়া কক সাবই কিবি জাকা বরিবা গে কইলামকু নংবানো না করে রিসি দ
3: বাসই বুতৈ রক না আং খারক তৈ মা করি তাই বন তৈ নন না খানাব করে আনি ফাচিংলে সরাই সরাই নাসে কত মুয়া
0: সম্প্রম ননবাং থেরি মানো তুই ইসা পদরে পট কগ্রক সামরক দঙ্গ সম্প্রম নব খারক তা তুই দৌ
4: তুইয়া দা তখা আংখাই মুতুসে করিখা নামরক সাকা থৈরি নানি নাঙ্গু আবো নাই সাবাই কেব বুঝি মানিয়া বুতুই রং ন হাই খেন তুরুক তুরুক বুঝিলাইনাই তাই থই বরিনানি নাংনাই আবু বাই কবাংমা বরকনি থিনাঙ্গ চুবামুং অংনাই আবু সে অংনানি নাংনা চিনি বসকাংনি সামুং
2: বাহ হামবাই দা সম্প্রম নন বেলাই খেন হামবাই হা ও দা তখা বাসই ই ক সঙ্গ নার্স রিঙি তংফাইকা সঙ্গ তাও বিসঙ্গ থাঙি বরক সানো নাই মালাইকা থহিমদি হিমবাই দে দা সম্প্রম তাই বাসইব হিমবাদি থ মাইলা লাইগ্রানা আনি উংলক উংলক ফাইলাই দি
1: মতাই র নাইমানছি নাই দোকান হিমবাইদি কইনি বিহে নাই ফাইদি
3: হিম দে বাসই আসুক নাঙে নুগেদা
0: আবোটামু মুসাং মুসাং আসাই বুসা গ্লৈজাগি দংখাছি দু ফাইদি সম্প্রম
4: আমন নয় বাসু বুসাক জাং রিজাক দংখ আকো বুসায়া দা ব
0: ক খাইত হাইনু ক্লাইও থ হিন্দি হিন্দি হিন্দি
5: আশুক জরা খানাবাইকিয়া রেডিও সিরিয়াল তিনি ককবথমা থুই রিদি সংসাকা ত্রিপুরা স্টেট কাউন্সিল সায়েন্স এন্ড টেকনোলজি তাবুক খানাবাইনে জাদুনি রেচাবমং খরংরবানে কমলাপতি দেববর্মা

এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় ককবরক বাংলা সংবাদ শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পরীক্ষায় দুর্নীতি ও কার্যবিরোধে লোকসভায় পাশ হয়েছে সংশোধনী বিল। জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে সাংবিধানিক সুরক্ষা দিতে রাজ্যসভায় পাশ হয়েছে জাতীয় সম্মান সংশোধনী বিল 2026। অসমের বন্যা পরিস্থিতি পর্যালোচনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সাহায্যের আশ্বাস। হরমুজ প্রণালীতে সম্প্রতি একাধিক বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা করেছে ভারত। দেশজুড়ে যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে গুরু পূর্ণিমা। কমনওয়েলথ গেমসে ভারত 12টি পদক জিতেছে। আজ আরও 3টি পদক নিশ্চিত করেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। আসছে বিস্তারিত খবরে। পরীক্ষায় দুর্নীতি ও কার্যবিরোধে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল আজ লোকসভায় পাশ হয়েছে। এই বিলে 2024 প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স আইনে সংশোধনী সংস্থান রয়েছে। বিল নিয়ে আলোচনায় জবাবি ভাষণে কর্মী বিষয়ক জন অভিযোগ এবং পেনশন দপ্তরের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, সংশ্লিষ্ট আইনটিকে আরও কঠোর করা এবং দ্রুত ন্যায় বিচার সুনিশ্চিত করার লক্ষ্যে এই সংশোধনী বিল আনা হয়েছে। নতুন এই বিল ছাত্রছাত্রী এবং যুব সমাজের কল্যাণ সুনিশ্চিত করার জন্য সরকারের অঙ্গীকারবদ্ধতার প্রতিফলন।
1: एग्जामिनेशन को लेकर के तरह तरह की वारदातें होती रही, पेपर लीक भी होता रहा। ये केवल किसी एक प्रदेश या एक प्रांत तक सीमित नहीं रहा, ऐसा पहले भी होता था। अलग अलग पार्टियों की सरकारें रही, अलग अलग प्रदेश रहे। सूची लंबी है। 2019 में रेलवे रिक्रूटमेंट बोर्ड का एग्जामिनेशन, वो भी इन्हीं कारणों से, लेकिन उस समय उस तरह की कार्रवाई नहीं की गई जिस तरह की अब प्रस्तावित की जा रही है।
0: এ প্রসঙ্গে বিরোধীদের সমালোচনা করে ডক্টর সিং বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এর আগেও বিভিন্ন রাজ্যে বিভিন্ন সরকারের আমলে ঘটেছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অসংসদীয় ভাষা ব্যবহারের অভিযোগ এনে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক হিসেবে অভিহিত করেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর অভিযোগ খণ্ডন করে শ্রী সিং বলেন, সরকার বারবার স্পষ্ট ভাষায় জানিয়েছে এই নিয়ে প্রতিবাদ আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কোনো গুলি ছোঁড়া হয়নি, শুধুমাত্র কাঁদানে গ্যাসের ব্যবহার করা হয়েছিল। কাজে এ নিয়ে কোনো তদন্তের নির্দেশ দেওয়ার প্রশ্ন ওঠে না। এর আগে আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, বর্তমানে দেশের শিক্ষার খরচ অনেকটাই বেড়ে গেছে। নিট ইউজি পরীক্ষায় যে পরিমাণে টাকা খরচ করা হয় তা শিক্ষাখাতে বাজেট বরাদ্দের তুলনায় অনেকটাই বেশি। ছাত্রছাত্রীরা নিট ইস্যুতে যে বিক্ষোভ দেখিয়েছে তা হিংসাত্মক বা বিদ্বেষমূলক ছিল না।
2: I was very excited, reassured by what the future of this country did on our streets. This was not anger, this was not violence, this was not hatred, this was deep expression of the future generation of this country, and I feel that all political parties must respect this expression.
0: ঝাড়খণ্ড সহ একাধিক রাজ্যে বিজেপি সাংসদ আর সংসদ চত্বরে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছেন। তারা এ বিষয়ে সিবিআই তদন্তের দাবি তোলার পাশাপাশি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগের দাবি জানান। লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল পাশ হওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রত্যেক ছাত্রছাত্রীকে অভিনন্দন জানিয়েছেন। সমাজমাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই বিলটি সরকারি পরীক্ষার পবিত্রতা নষ্টকারীদের কঠোর শাস্তি প্রদানের পাশাপাশি তরুণ সমাজের স্বপ্ন আকাঙ্ক্ষাকে রক্ষা করবে।

সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনা করেছেন। তিনি বলেন এজন্য শ্রী গান্ধীর সভায় ক্ষমা চাওয়া উচিত। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও শ্রী গান্ধীকে শুধুমাত্র বিল নিয়ে কথা বলার আবেদন জানান। জনতা দল ইউনাইটেডের দিনেশ্বর কামাতিয়া সংসদে বিলটি আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। অন্যদিকে আরএসপির এন কে প্রেমচন্দ্রন বলেন যে উদ্দেশ্যে বিলটি আনা হয়েছে তা কার্যকর হওয়ার মতো তেমন কিছু এতে নেই। প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার বা জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিল আজ রাজ্যসভায় পাশ হয়েছে। 1971 সালে প্রিভেনশন ইনসাল্টস টু ন্যাশনাল অনার আইন সংশোধনের সংস্থান রয়েছে বিলে। প্রস্তাবিত এই বিলের উদ্দেশ্য হল জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত জনগণ মনন মতোই সমান আইনি সুরক্ষা প্রদান। এই আইনের লঙ্ঘনের অপরাধে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড ও জরিমানা অথবা 2টিরই সংস্থান রাখা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিল নিয়ে আলোচনায় জবাবি ভাষণে বলেন, সংশোধনী বিল শুধুমাত্র কোনো সাংবিধানিক পরিবর্তন নয়, এটি দেশের আত্মা, জাতীয় সচেতনতা, সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বাধীনতা আন্দোলনের প্রতি সরকারের দায়বদ্ধতাকে প্রতিফলিত করে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতীয় রেলে যাত্রী নিরাপত্তাকে সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। গত কয়েক বছরে নেওয়া বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপের ফলে ট্রেন দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। আজ লোকসভায় একটি লিখিত প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, বিস্তারিত পরীক্ষার ফল চলতি মাসের 20 তারিখ পর্যন্ত দিল্লি মুম্বাই এবং দিল্লি হাওড়ার মতো ব্যস্ত রুটের 2,559 কিলোমিটার রুটে উন্নত মানের কবচ ভার্সন 4.0 চালু করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে ভারতীয় ঐতিহ্যবাহী বিভিন্ন শিল্পকলা বিভাগের শিল্পীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের শিল্পকর্মগুলি খুলে দেখেন তিনি। আর্টিস্ট ইন রেসিডেন্স কর্মসূচির আওতায় বারাণসী মুরাল, থাঙ্কা, নায়িকা, কেরালা মুরাল, বাসুহলি, সুরপুর এবং মহীশূর চিত্রশিল্পের মতো বিভিন্ন ঐতিহ্যবাহী শিল্পকলার 12 জন শিল্পী বর্তমানে রাষ্ট্রপতি ভবনে রয়েছেন। বিকশিত ভারত প্রচারের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার নেশামুক্ত যুবা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া আজ জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে 1 কোটির বেশি মানুষ অংশ নেবেন। অংশগ্রহণকারীরা সকলে নেশামুক্তির শপথ নেবেন বলেও তিনি জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উজান আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতির সার্বিক খোঁজ খবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তিনি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনে কথা বলেন, ত্রাণ কাজের পর্যালোচনা করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় অসমের মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। কেন্দ্র সব ধরনের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে বলেও আশ্বস্ত করেছেন শ্রী শাহ। অন্যদিকে ওড়িশাতে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে। নদীগুলির জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত, কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন, স্বাভাবিক জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত। মহারাষ্ট্র সরকার রাজ্যের সমস্ত স্কুলের সীমানার 50 মিটারের মধ্যে অতিরিক্ত ফ্যাট, চিনি এবং লবণযুক্ত প্রসেসড খাবার ও পানীয় বিক্রি, প্রচার ও বিনামূল্যে বিতরণ নিষিদ্ধ করেছে। রাজ্যের FDA কমিশনার তুকারাম মুন্ধে জানিয়েছেন, শিশুদের মধ্যে সুঅভ্যাস গড়ে তোলার লক্ষ্যে রাজ্যজুড়ে নির্দেশিকা কঠোরভাবে কার্যকর হবে। সরকারি, সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি সব ধরনের বোর্ডের স্কুলের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। রাজধানী দিল্লি ও তার আশেপাশের এলাকায় বায়ু দূষণে লাগাম টানতে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। পরিবেশ বান্ধব ও তুলনামূলক কম দূষণ ছড়ায় এমন যানবাহন ব্যবহারের লক্ষ্যে পরিবর্তন নামের একটি নতুন প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দিল্লি NCR অঞ্চল থেকে পুরনো এবং মাত্রাতিরিক্ত ধোঁয়া ছাড়া ট্রাক ও বাসগুলিকে সড়ক থেকে সরিয়ে নেওয়া হবে। সেগুলির পরিবর্তে BS6 মানের পরিবেশ বান্ধব গাড়ি এবং বৈদ্যুতিক যানবাহন নামানোর পরিকল্পনা করা হয়েছে। আজ শ্রী গুরু পূর্ণিমা। দেশের বিভিন্ন মঠ মন্দিরে আজ এই উপলক্ষে বিশেষ পূজার্চনা চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ গুরু পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। জম্মু কাশ্মীরে গুরু বা আষাঢ় পূর্ণিমা উপলক্ষে ভগবান মহাদেবের পবিত্র দণ্ড ছড়ি মুবারক নিয়ে আজ এক ঐতিহাসিক শোভাযাত্রা বের হয়েছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পবিত্র অমরনাথ গুহায় বার্ষিক ছড়ি মুবারক যাত্রার সূচনা হল। মহান্ত দীপেন্দ্র

ঘিরে পবিত্র দণ্ডটি বহন করছেন। পহেলগাঁও চন্দনবাড়ির শেষনাগ পঞ্চতরণী হয়ে পবিত্র দণ্ড শ্রাবণ পূর্ণিমা রাখি বন্ধনের দিন অমরনাথ গুহায় পৌঁছবে। হরমুজ প্রণালীতে সম্প্রতি একাধিক বাণিজ্যিক জাহাজের উপর হামলা তীব্র নিন্দা করেছে ভারত। এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ এবং অসামরিক পরিকাঠামোকে নিশানা করা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে জানিয়েছে দিল্লি। গ্লাসগোয় চলতি কমনওয়েলথ গেমসে নিজ নিজ বিভাগে সেমিফাইনালে পৌঁছে আরও তিনটি পদক জয় নিশ্চিত করেছেন ভারতীয় বক্সার অরুন্ধতী চৌধুরী, সাক্ষী চৌধুরী এবং শচীন শিবাজ। আজ মহিলাদের 70 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের মর্গান হ্যান্ডারসনকে 3-1 ব্যবধানে হারিয়ে দেন অরুন্ধতী। অন্যদিকে মহিলাদের 51 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উত্তর আয়ারল্যান্ডের কেটলিন ফ্রাইসকে 5-0 ব্যবধানে হারিয়ে দিয়েছেন সাক্ষী। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পরীক্ষায় দুর্নীতি ও কারচুপিরোধে লোকসভায় পাশ হয়েছে সংশোধনী বিল। জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে সাংবিধানিক সুরক্ষা দিতে রাজ্যসভায় পাশ হয়েছে জাতীয় সম্মান সংশোধনী বিল 2026। হরমুজ প্রণালীতে সম্প্রতি একাধিক বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা করেছে ভারত। খবর এখন এ পর্যন্তই।

0: আকাশবাণী আগরতলা ককটমা পরিও সবিতা দেববর্মা তিনি ককটমা ভূভাগ রক্ষা লোকসভাও তিনি পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স এমেন্ডমেন্ট বিল নৈশাই নৈশি ডক পাঁচা মন্ত্রী বক্রম নরেন্দ্র মোদী বুসকাং তালী নৈ সালমারিও নেশা মুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প সামং বুতাং চেঙ্গিরওয়ানো হাকতর বৈবাকসা হাস্তিনি জুদা জুদা থায় বরমনি বিশিংতৈ গুরু পূর্ণিমা তের পালাইজাখা বসংবুরী কমিশন চেয়ারপার্সন বিজয়া কিশোর হাতকার শাখা মন্ত্রী বক্রম নরেন্দ্র মোদী নি তৈদুল মুম্বাই কেন্দ্র হাপাং নৈশাই থামসি বিশিনি বিশিং উমর কাশোগিয়া কাইমা ইয়াকাকজাক ভারত নাম তিসানাও থারি সামুং তাঙ্গি দঙ্গ তাবু কক্তুমা শুক্রবৈ লোকসভা তিনি পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স এমেন্ডমেন্ট বিল নৈশাই নৈশি দক পাঁচা তাই রাজ্যসভাও পাঁচা প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার্স নামফির মুং বিল বিলসং মুং কাংবলাই কেসে কেরেং আংমা কাশনাও ক্রাক মাজরানি রায়দা তনিজাখা আবনু বিশিঙ্গ দঙ্গ বিসিসি আলংনক চপনানি খক চি রেজাক রাং জরিমানা তাই মাজরা গ্রাং হই সাকলাইজাকি থাই রাংরি নাহারনা রায়দা তনিজাখা আবনো কারিব বেবাক হাস্তে তাই কেন্দ্র বাই নাইকলজাক আমচাইও আলাইডা ফাস্ট ট্রেক দরবার খানা তালনে বিশিং চেরি নাইমা পাইরেনা তাই চার্সি ড্রেমানি তাল থামনি বিশিং খাট্টা পাইরেনানি শেপ নাহার জাখা অ বিল রাজ্যসভাও পেশ খাইনানি কক তঙ্গ ককলাম সালাইমানি কক ফিল কেন্দ্রীয় মন্ত্রী ইয়াকসু ডক্টর জিতেন্দ্র সিং শাখা স্রেংনাই শিকলা দফানি হামক্রায় দায়টি দরবার পাইরেনানি তাই সঙ্গমং বলাই কেসে কেরেং মা কাশোনাও অ কেরং তাইব ক্রাক খাইনাও অ সং ফিরমুং মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদী বুসকাং তালি নৈ সালমারি নেশা মুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প সামং বুতাং চেঙ্গিরওয়ানা ফেকমুং কেবেঙ্গে হাতি বাররা অহাকতর গ্রাঙ্গে মানজুকমুং সামং বুতাং তৈদুলনানি মাই ভারত প্লেটফর্ম শিকলা তাই থং নাই খুং শাখা মাই ভারত এনএসএস যুব ক্লাব রংনকতর্স রংনক ইয়ং তাই কাইসারা নৈজি বানি গবাং মঠা আরো মানজাগনে বুসকাং হাতি বাররা ককটি সাল বুরুম বুরুম হাকতর গ্রাঙ্গে আবনো রগি দাল বিদাল বাবায় হজাকমুং সামুং বুথাং সংসা জাগনে বুড়ি বসংবুরী কমিশন চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকার শাখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী নি তৈদুল মুম্বাই কেন্দ্র হাপাং নৈশাই থামসি বিশিনি বিশিং উমর কাশকিয়া কাইমা ইয়াচাকজাক ভারত ইয়াকাকজাক ভারত সাম তিসানাও সাকথারি সামুং তাঙ্গি দঙ্গ তাকলাই বিশিনি বিশিং রাও চি উমর কাশকিয়া কাইমা মথাকনা নাহারমুং নাহারজাখা তিনি উদয়পুরনি রাজস্বী কলাক্ষেত্র উমর কাশকিয়া কাইমা কাশমুং তাই যশুদা এ আই বাই ন তুই হজাকুং সামং বুতাঙ্গ ককনারুকমা ও অকন শাখা বশাখা উমর কাশকিয়া কাইমা মথাকনাও যতনি কাহামলাম অংখা ব্রীতাই চেরাই রকনি বিশিং রং ফুয়ারনান আবনো কারিব হদাও হজাকমুং বাংরানানি শাখা ও ফানবকসিনখা ব
1: 2030 তক হাম পুরে দেশভর মে হাম চাইল্ড ম্যারেজ 100% বন্ধ করেঙ্গে और उस दिशा में काफी अच्छे प्रयास पूरे देश भर में चल रहे हैं। इस साल तो ये भी तय किया गया है कि इसमें से 10% जो चाइल्ड मैरिजेस है वो हम इसी साल में कम करेंगे। आज हमने चाइल्ड मैरिज के बारे में आज यहाँ पे अवेयरनेस प्रोग्राम आयोजित किया था और मुझे बहुत अच्छा लगा

টাকা তাবক কবাংমা কতাল শেপ বাই সাক হামনি কাহাম শেপ চল অংখা হাস্তেও তাই কবাংমা লুকরক হামক্রাই মানে দো আবনি বাকে হাস্তে নি সাক হাম শেপ নো পৈতো সাউ সাক হাম শেপ না হারমা লগি লগি হাফাং সুবানা নিব কবক মু নারেখা মন্ত্রী অগ্রা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণ্য উলনৈ ডিভিশন লীগ ফুটবল বাতাইলাই মঙ্গ তিনি থংলাইমাও ত্রিপুরা স্পোর্ট স্কুল কপ্লাই অংখা উমাকান্তমিনি স্টেডিয়ামও সংসারজাক থংলাইমাও ত্রিপুরা স্পোর্ট স্কুল ব্রী নই গোল নি ফেরবাই বীরেন্দ্র ক্লাব ন মেজেনখা বুসকাং দামনি চিবরিও হাস্তেনি সিপাহী জলাতে সারগ্রা হাঙ্করো ফেরাঙ্ক গই ওয়াতেওয়াই মানুহনি হজাক মুংরুখা নবার দিবার নাইকুং খানা সালনি টুংমারি সাকাও 35 ডিগ্রি তাই খামাও 26 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি ও তঙ্গানে কক্তমা পাইনেন সেখান কক্তমা বুবাক রক্তে বাইশে সাফিরো লোকসভাও তিনি পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল নৈশাই নিজিদক পাঁচ সংখ্যা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী বেসকাং তালি নেই সালমারি অনেশা মুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প সামগ্রাঙ্গ চেঙ্গিরওয়ানা হাকতর বিভাগ সাহাস্তিনি জুদা জুদা থায় বরম নিবিশিংতে গুরু পূর্ণিমা তের পালাই জাখা বসং বরী কমিশনের চেয়ারপার্সন বিজয় কিশোর হার হাটকার শাখা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী নেতৃ দুর্মং বাই কেন্দ্র হাফাং নৈশাই থামসি বিশ্বনি বিশ্বং উমর কাশক একাইমা ইয়াকাকমা ভারত নাম তেসারও সাতথারি সামুং তাঙ্গি দঙ্গ কক্তমা তিনের বাকে অরণ্য পাইকে উল্লি কক্তমা ওয়াই এঙ্গনে খানা ফুংনি দামসনি সকিব বিচিয়া

0: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও, কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
1: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে, আপনিও লাগিয়ে নিন।
2: পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন, pmsuryaghar.gov.in।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকর বলেছেন, কেন্দ্রীয় সরকার 2030 সালের মধ্যে বাল্যবিবাহ নির্মূল করতে বদ্ধপরিকর। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সংখ্যালঘুদের সার্বিক উন্নয়নে কেন্দ্রের কাছে 322 কোটি টাকার প্রস্তাব রাখা হয়েছে। লোকসভায় পাশ হল পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফায়ার মেন্স সংশোধনী বিল 2026। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচো পরীক্ষার ফলাফল প্রকাশ আগামীকাল। এবারে বিস্তারিত সংবাদ। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকর বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার 2030 সালের মধ্যে বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করছে। চলতি বছরের মধ্যে 10% বাল্যবিবাহ রোধ করার লক্ষ্যমাত্রা রয়েছে। আজ উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্রে বাল্যবিবাহ প্রতিরোধ এবং যশোদা এআই বিষয়ক সচেতনতামূলক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন। তিনি বলেন, বাল্যবিবাহ মোকাবিলার অন্যতম উপায় হল নারী ও শিশু শিক্ষার প্রসার। তাছাড়া বাল্যবিবাহ রোধ করতে সামাজিক সচেতনতা আরও বাড়ানোর উপরেও তিনি গুরুত্ব আরোপ করেন।
1: 2030 তক হাম পুরে দেশভর মে হাম চাইল্ড ম্যারেজ 100% বন্ধ করেঙ্গে আর উস দিশা মে কাফি আচ্ছে প্রয়াস পুরে দেশভর মে চল রহে হ্যায়। ইস সাল তো ইয়ে ভি তয় কিয়া গয়া হ্যায় কি ইসমে সে 10% জো চাইল্ড ম্যারেজেস হ্যায় ও হাম ইসি সাল মে কম করেঙ্গে। আজ হামনে চাইল্ড ম্যারেজ কে বারে মে আজ ইয়াহা পে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আয়োজিত কিয়া থা আর মুঝে বহুত আচ্ছা লাগা।
0: শ্রীমতী রাহাতকর বলেন, 2047 সালের মধ্যে সমৃদ্ধ ভারত গড়ে তোলার ক্ষেত্রে নারী শিক্ষা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, নারীদের ক্ষমতায়নের অন্যতম মাধ্যম হল তাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। বর্তমানে সশস্ত্র বাহিনী পুলিশে মেয়েদের জন্য বহু সুযোগ তৈরি হয়েছে। তিনি আশা করেন, গোমতী জেলা থেকে আরও বেশি সংখ্যক তরুণী দেশের নিরাপত্তা বাহিনীতে যোগদানে উৎসাহিত হবেন এবং দেশের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আজ গোমতী জেলা সফরকালে তিনি নারী ও শিশু সুরক্ষা, মহিলা কল্যাণ এবং বিভিন্ন সরকারি পরিষেবার অগ্রগতি পর্যালোচনা করেন। উদয়পুরে তাঁকে স্বাগত জানান জেলাশাসক রিঙ্কু লাথের এবং জেলা পুলিশ সুপার অনির্বাণ দাস। শ্রীমতী রাহাতকর টেপানিয়ায় সখী ওয়ান স্টপ সেন্টার পরিদর্শন করেন। সেখানে

পালন করবেন। আজ গোমতি জেলা সফরকালে তিনি নারী ও শিশু সুরক্ষা, মহিলা কল্যাণ এবং বিভিন্ন সরকারি পরিষেবার অগ্রগতি পর্যালোচনা করেন। উদয়পুরে তাঁকে স্বাগত জানান জেলাশাসক রিঙ্কু লাথের এবং জেলা পুলিশ সুপার অনির্বাণ দাস। শ্রীমতী রাহাতকার টেপানিয়ায় সখী ওয়ান স্টপ সেন্টার পরিদর্শন করেন। সেখানে তিনি নারী সহায়তা এবং সুরক্ষা সংক্রান্ত পরিষেবার কার্যক্রম খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি উদয়পুরের PRTI কনফারেন্স হলে আয়োজিত শ্রী সার্ভিস অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের সংখ্যালঘু অংশের জনগণের সার্বিক উন্নয়নে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে 322 কোটি টাকার নানা প্রকল্পের অনুমোদনের প্রস্তাব পাঠিয়েছে। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণের মধ্যে ঋণ প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। তিনি বলেন, রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের আত্মনির্ভরশীল হওয়ার পথ প্রশস্ত করবে এই ধরনের ঋণ প্রকল্প। শিক্ষা, ব্যবসা ইত্যাদি খাতে ঋণ দিচ্ছে সংখ্যালঘু উন্নয়ন দপ্তর। মেডিকেল শিক্ষায় 10 লক্ষ পর্যন্ত ঋণের ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু কল্যাণমন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগমের চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম। মুখ্যমন্ত্রী সমী পিশুর 71তম কর্মসূচির মাধ্যমে আজ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত জনগণের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, চিকিৎসার জন্য অযথা রাজ্যের বাইরে যাওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসা প্রয়োজন, কারণ বর্তমান সরকার রাজ্যের জনগণের জন্য উন্নত ও আধুনিক চিকিৎসা পরিষেবা গড়ে তুলতে নিরন্তর কাজ করে চলছে। তিনি বলেন, বর্তমানে বহু আধুনিক চিকিৎসা পদ্ধতি ও স্বাস্থ্য পরিষেবা রাজ্যে চালু রয়েছে এবং বহু মানুষ উপকৃত হচ্ছেন। চিকিৎসা পরিকাঠামো, আধুনিক যন্ত্রপাতি, বিশেষজ্ঞ চিকিৎসক এবং স্বাস্থ্য পরিষেবার সামগ্রিক মান আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। তিনি রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উপর আস্থা রেখে চিকিৎসা গ্রহণের পাশাপাশি সরকারের সঙ্গে সহযোগিতার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমানকে সৌজন্য উপহার হিসেবে 600টি সুস্বাদু আনারস পাঠিয়েছেন। আগরতলার আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে আজ এই আনারসগুলি পাঠানো হয়। অনুকুটি জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আজ কৈলাসহর সার্কিট হাউসে এক প্রশাসনিক বৈঠকে পৌরোহিত্য করেন। বৈঠকে অনুকুটি জেলায় সরকারি কর্মসূচির রূপায়ণ এবং অগ্রগতি নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন অনুকুটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ADC সদস্য রতীশ ত্রিপুরা এবং মঞ্জুরানী সরকার। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। লোকসভায় পাশ হল পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফায়ার মেন্স সংশোধনী বিল 2026 এবং রাজ্যসভায় পাশ হল প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার সংশোধনী বিল। পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফায়ার মেন্স সংশোধনী বিলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে কঠোর শাস্তি, যেমন 10 বছর পর্যন্ত কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষী সাব্যস্ত অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান। মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার জন্য এই আইনে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে দৈনন্দিন বিচারের জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপন করার নির্দেশের সংস্থান রয়েছে। এতে আরও বলা হয়েছে যে থানায় মামলা নথিভুক্ত হওয়ার তারিখ থেকে 2 মাসের মধ্যে অপরাধের তদন্ত অবশ্যই সম্পন্ন করতে হবে। অভিযোগপত্র দাখিলের তারিখ থেকে 3 মাসের মধ্যে বিচার কার্য শেষ করতে হবে। এরপর এই বিলটি রাজ্যসভায় পেশ করা হবে। এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় আজ লোকসভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল 2026 পেশ করেছেন। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় আজ পালিত হচ্ছে গুরু পূর্ণিমা উৎসব, যা ব্যাশ পূর্ণিমা নামেও পরিচিত। এই উপলক্ষে দেশজুড়ে মানুষ তাঁদের গুরুর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। উল্লেখ্য, ভগবান বুদ্ধ জ্ঞান লাভের পর এই দিনেই সারনাথে তাঁর প্রথম ধর্মদেশনা প্রদান করেছিলেন। সেই কারণে বৌদ্ধ ধর্মাবলম্বীরাও দিনটি বিশেষভাবে পালন করে থাকেন। এদিকে গুরু পূর্ণিমা উপলক্ষে
উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। গুরু পূর্ণিমা উপলক্ষে আজ রাজ্যের সর্বত্র নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। খোয়াই নতুন টাউন হলে আয়োজিত গুরু সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। শান্তির বাজারের মুকুট অডিটোরিয়ামে গুরু পূর্ণিমা উৎসবের উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। ঊনকোটি জেলার ফটিকরায় বাজারে বিজেপি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরু সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস, বিজেপির মণ্ডল সভাপতি তরুণ কুমার দাস প্রমুখ। কারামন্ত্রী শান্তনা চাকমা আজ গুরু পূর্ণিমা উপলক্ষে পেঁচারথলের শান্তিপুর স্থিত ধর্মরাজিকা বুদ্ধ বিহারে ধর্মগুরু ভান্তেদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বছর বাঁচো পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ করা হবে। পর্ষদের সচিব ডক্টর জয়দীপ ভট্টাচার্য আজ এই খবর জানান। তিনি জানান, দুপুর ১২টায় ফল প্রকাশ করা হবে। তিনি সংশ্লিষ্ট সমস্ত বিদ্যালয় কর্তৃপক্ষদের কাছে অনুরোধ করেছেন, তাঁরা যেন ছাত্রছাত্রীদের মার্কশিট এবং সার্টিফিকেট আগামী ৩১ জুলাই পর্ষদ অফিস থেকে সংগ্রহ করেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল ৪-২ গোলে বীরেন্দ্র ক্লাবকে হারিয়ে দেয়। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের সিপাহী জেলা ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকর বলেছেন, কেন্দ্রীয় সরকার ২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহ নির্মূল করতে বদ্ধপরিকর। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সংখ্যালঘুদের সার্বিক উন্নয়নে কেন্দ্রের কাছে ৩২২ কোটি টাকার প্রস্তাব রাখা হয়েছে। লোকসভায় পাশ হল পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফায়ার মেন্স সংশোধনী বিল ২০২৬। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষার ফলাফল প্রকাশ আগামীকাল। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৭টা বেজে ৩৫ মিনিটে।

এতক্ষণ শুনলেন কলকাতা ও আগরতলা কেন্দ্রের সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন বাংলা আধুনিক গান, শিল্পী শ্রেয়া ঘোষাল।

আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন নজরুল গীতির অনুষ্ঠান, শিল্পী অনুপ জুলেটা।

তপন রায়ের গাওয়া এই গানখানির সাথে শেষ হলো লোকগীতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর এখন শুনবেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী ওস্তাদ রশিদ খান।

শুনলেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী ছিলেন উস্তাদ রশিদ খান, আকাশবাণী কৈলাসহর।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি রোধে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল পাশ হয়েছে। লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর করা মন্তব্য নিয়ে সমালোচনায় সরব হয়েছেন বিজেপি নেতারা। প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার বা জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিলও আজ পাশ হয়েছে রাজ্যসভায়। আসামের বন্যা পরিস্থিতি পর্যালোচনা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সাহায্যের আশ্বাস। ওড়িশার বন্যা পরিস্থিতিও উদ্বেগজনক, বন্যায় চারজনের মৃত্যু। পাক অধিকৃত কাশ্মীরে সেনা ও পুলিশের গুলিতে 40 জনেরও বেশি বিক্ষোভকারী নিহত। কমনওয়েলথ গেমসে ভারতের বুলবীর সিং 10,000 মিটার দৌড়ে রূপো পেয়েছেন। আসছি বিস্তারিত খবরে। পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি রোধে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল আজ লোকসভায় পাশ হয়েছে। এই বিলে 2024 প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স আইনের সংশোধনী সংস্থান রয়েছে। বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে কর্মী বিষয়ক জন অভিযোগ ও পেনশন দপ্তরের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, সংশ্লিষ্ট আইনকে আরো কঠোর করা এবং দ্রুত ন্যায় বিচার সুনিশ্চিত করার লক্ষ্যে এই সংশোধনী বিল আনা হয়েছে। নতুন এই বিল ছাত্রছাত্রী ও যুব সমাজের কল্যাণ সুনিশ্চিত করার জন্য সরকারের অঙ্গীকারবদ্ধতার প্রতিফলন।
1: एग्जामिनेशन को लेकर के तरह तरह की वारदातें होती रही, पेपर लीक भी होता रहा। ये केवल किसी एक प्रदेश या एक प्रांत तक सीमित नहीं रहा, ऐसा पहले भी होता था। अलग अलग पार्टियों की सरकारें रही, अलग अलग प्रदेश रहे। सूची लंबी है। 2019 में रेलवे रिक्रूटमेंट बोर्ड का एग्जामिनेशन, वो भी इन्हीं कारणों से, लेकिन उस समय उस तरह की कार्रवाई नहीं की गई जिस तरह की अब प्रस्तावित की जा रही है।
0: এই প্রসঙ্গে বিরোধীদের সমালোচনা করে ডক্টর সিং বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এর আগেও বিভিন্ন রাজ্যে বিভিন্ন সরকারের আমলে ঘটেছে। অথচ সভায় যখন এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা চলেছে, সেই সময় বিরোধীরা সুপরামর্শ দেওয়ার পরিবর্তে সেটি নিয়ে রাজনীতি করছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অসংসদীয় ভাষা ব্যবহারের অভিযোগ এনে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক হিসেবে অভিহিত করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর অভিযোগ খণ্ডন করে জিতেন্দ্র সিং বলেন, সরকার বারবার স্পষ্ট ভাষায় জানিয়েছেন এই প্রতিবাদ আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কোনো গুলি ছোড়া হয়নি, শুধুমাত্র কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছিল। কাজেই এই নিয়ে কোনো তদন্তের নির্দেশ দেওয়ার প্রশ্ন ওঠে না। এর আগে আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, বর্তমানে দেশের শিক্ষার খরচ অনেকটাই বেড়ে গেছে। নিট ইউজি পরীক্ষায় যে পরিমাণে টাকা খরচ করা হয় তা শিক্ষাখাতে বাজেট বরাদ্দের তুলনায় অনেকটাই বেশি। ছাত্রছাত্রীরা নিট ইস্যুতে যে বিক্ষোভ দেখিয়েছে তা হিংসাত্মক বা বিদ্বেষমূলক ছিল না, শুধুমাত্র তাদের গভীর অনুভূতির প্রতিফলন। সমস্ত রাজনৈতিক দলের উচিত তাদের সেই মানসিকতাকে মর্যাদা দেওয়া।
2: I was very excited, reassured by what the future of this country did on our streets. This was not anger, this was not violence, this was not hatred. This was deep expression of the future generation of this country, and I feel that all political parties must respect this expression.
0: সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনা করে বলেন, এজন্য শ্রী গান্ধীর সভায় ক্ষমা চাওয়া উচিত। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা শ্রী গান্ধীকে শুধুমাত্র বিল নিয়ে কথা বলার আবেদন জানান, অন্য কোনো প্রসঙ্গে নয়। জনতা দল ইউনাইটেডের দীনেশ্বর কামাইত সংসদে বিলটি আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। অন্যদিকে আরএসপির এন কে প্রেমচন্দ্রন বলেন যে উদ্দেশ্যে বিলটি আনা হয়েছে তা কার্যকর হওয়ার মতো তেমন কিছু এতে নেই। আলোচনা চলাকালীনই দুবার সভার অধিবেশন মুলতবি রাখতে হয়। পরে বিলটি পাশ হলে অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল সকাল 11টা পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন। লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর করা মন্তব্য নিয়ে সমালোচনায় সরব হয়েছেন বিজেপি নেতারা। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং অভিযোগ করেছেন, রাহুল গান্ধীর এই ধরনের আচরণে সংসদের মর্যাদাহানি হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী এস পি সিং বাঘেল বলেছেন, সাংবিধানিক পদে থেকে কংগ্রেস সাংসদের এই ধরনের মন্তব্য দুর্ভাগ্যজনক, কোনো মন্ত্রী কখনোই লাঠিচার্জের নির্দেশ দিতে পারেন না বলে উল্লেখ করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মালহোত্রা বলেছেন, ওই মন্তব্য করার জন্য রাহুল গান্ধীর অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনা করে বলেছেন, নিম্নকক্ষের অধিবেশনে আজ রাহুল অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন। সংসদের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী গুলি চালানোর কোনো নির্দেশ দেননি।
3: রাহুল গান্ধীজি কুড নট স্পিক ইভেন অন ওয়ান পয়েন্ট ইন দা পেপার লিক।

0: bill, such an important to prevent the unfair means, he could not speak a word about the provisions in the bill. He misled by using unparliamentary words and also accusing wrongly about Home Minister. Home Minister or any other minister do not give order for firing or all these things. These are not in the domain of the ministers.
1: কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ লোকসভায় প্রশ্ন ফাঁস বিরোধী সংশোধনী বিল পাশ হওয়ায় শিক্ষার্থী এবং তরুণদের অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী বৈষ্ণব বলেন, এই বিলটি পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আনবে। তিনি আরও বলেন, এই বিল ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করেছে এবং তদন্তের কাজে ন্যায় ও স্বচ্ছতা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ারও সংস্থান রেখেছে। লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল পাশ হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রত্যেক ছাত্রছাত্রীকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে তিনি বলেন, এই বিলটি সরকারি পরীক্ষার পবিত্রতা নষ্টকারীদের কঠোর শাস্তি প্রদানের পাশাপাশি তরুণ সমাজের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে রক্ষা করবে। প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার বা জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিল আজ রাজ্যসভায় পাশ হয়েছে। 1971 সালের প্রিভেনশন ইনসাল্টস টু ন্যাশনাল অনার আইন সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। প্রস্তাবিত এই বিলের উদ্দেশ্য হল জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত জনগণমনের মতোই সমান আইনি সুরক্ষা প্রদান করা। এই আইন লঙ্ঘনের অপরাধে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড ও জরিমানা এবং দুটিরই সংস্থান রাখা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে বলেন, সংশোধনী বিল শুধুমাত্র কোনো সাংবিধানিক পরিবর্তন নয়, এটি দেশের আত্মা, জাতীয় সচেতনতা, সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বাধীনতা আন্দোলনের প্রতি সরকারের দায়বদ্ধতাকে প্রতিফলিত করে। 1935 সালে যখন জওহরলাল নেহরু কংগ্রেসের সভাপতি হন, তিনি বন্দে মাতরম স্তোত্রকে 2 অনুচ্ছেদে সীমাবদ্ধ করেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উজান আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতির সার্বিক খোঁজ খবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তিনি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনে কথা বলেন এবং ত্রাণ কাজের পর্যালোচনা করেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় আসামের মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। কেন্দ্র সব ধরনের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে বলেও আশ্বস্ত করেছেন শ্রী শাহ। অন্যদিকে ওড়িশার বন্যা পরিস্থিতিও উদ্বেগজনক। এ পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। নদীগুলিতে জলস্ফীতি দেখা দেওয়ায় রাজ্যের বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ গৃহহীন এবং বেশ কয়েকটি জেলায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। রাজ্য প্রশাসন উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করেছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বন্যা পরিস্থিতি এখনও সংকটাপন্ন। 2 লক্ষেরও বেশি মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে অশান্তি চরম আকার ধারণ করেছে। সেখানে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের উপর পাকিস্তানি সেনা ও পুলিশের নির্বিচার গুলি বর্ষণে 40 জনেরও বেশি সাধারণ নাগরিক নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। এই নৃশংস হামলার পর রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কাছে অবিলম্বে হস্তক্ষেপ আবেদন জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। জম্মু কাশ্মীর হিউম্যান রাইটস অবজারভেটরি নামের এই সংগঠনটি মানবাধিকার কমিশনার বোলকার টুরকে পাঠানো জরুরি আবেদনে জানিয়েছে, গত 27 জুলাই যৌথ আওয়ামী অ্যাকশন কমিটির উদ্যোগে রাওয়ালকোট থেকে মুজাফরাবাদের দিকে একটি শান্তিপূর্ণ মিছিল বের হয়। সেই মিছিলেই গুলি চালায় পাকিস্তানি বাহিনী। বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ সেদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। ঢাকার সঙ্গে ভারতের ইতিবাচক গঠনমূলক অংশীদারিত্বের অগ্রগতি নিয়ে নতুন দিল্লির প্রতিশ্রুতির কথা পুনরায় তুলে ধরেছেন শ্রী ত্রিবেদী। সামাজিক মাধ্যমে এক পোস্টে ভারতের হাইকমিশনার জানিয়েছেন, বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার পদ্ধতি নিয়ে তার আলোচনা হয়েছে। হরমুজ প্রণালীতে সম্প্রতি একাধিক বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা করেছে ভারত। ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ এবং অসামরিক পরিকাঠামোকে নিশানা করা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে জানিয়েছে দিল্লি। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, সংঘাতের সাময়িক বিরতির পর ওই অঞ্চলে নতুন করে হামলা এবং উত্তেজনা বৃদ্ধি পাওয়া অত্যন্ত উদ্বেগজনক। গ্লাসগোয় চলতি কমনওয়েলথ গেমসে নিজ নিজ বিভাগের সেমিফাইনালে পৌঁছে আরও 3টি পদক নিশ্চিত করেছেন ভারতীয় বক্সার অরুন্ধতী চৌধুরী, সাক্ষী চৌধুরী এবং শচীন সিওয়াচ। আজ মহিলাদের 70 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের মর্গান হেন্ডারসনকে 3-1 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন অরুন্ধতী চৌধুরী। অন্যদিকে মহিলাদের 51 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উত্তর আয়ারল্যান্ডের কেইলটিন ফায়ার্সকে 5-0 ব্যবধানে উড়িয়ে দিয়ে দুর্দান্তভাবে শেষ চারে জায়গা করে নিয়েছেন সাক্ষী চৌধুরী। পুরুষদের বিভাগেও ভারত ধরে রেখেছে তাদের জয়রথ। অন্যদিকে পুরুষদের 10,000 মিটার দৌড়ে রূপজিতে

0: নতুন ইতিহাস গড়েছেন ভারতীয় অ্যাথলিট গুলবীর সিং। গ্লাসগো কমনওয়েলথ গেমসে আজ পুরুষদের শটপাতে তাজিন্দার পাল সিং তুর ও সমরদীপ সিং গিল দুজনেই ফাইনালে উঠেছেন। খবর শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ। পরীক্ষার দুর্নীতি ও কারচুপি রোধে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল পাশ হয়েছে। লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর করা মন্তব্য নিয়ে সমালোচনায় সরব হয়েছেন বিজেপি নেতারা। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী চন্দ্রাবলী রুদ্র দত্ত।

শুনলেন নজরুল গীতি, আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

শুনলেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ আকাশবাণী কৈলাসহর। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল বৃহস্পতিবার 30 জুলাই আমাদের অধিবেশন শুরু হবে সকাল 5:53। 5:55 শুনবেন বন্দে মাতরম। 6:02 শুনবেন অমৃতবাণী। 6:10 বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সকাল 7:00 শুনবেন সুপ্রভাত। 7:10 শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। 7:25 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্রের। 7:35 এবং 7:40 স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। সকাল 8:00 সমাচার প্রভাত। 8:15 শুনবেন মর্নিং নিউজ। 8:30 শুনবেন নর্থ ইস্ট নিউজ আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সকাল 9:00 হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন শুনবেন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে। 9:10 শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। সকাল 11:00 লাইভ ফোন ইন প্রোগ্রাম সুরের ভেলা। 12:05 শুনবেন উত্তর পূর্বাঞ্চলের গানের অনুষ্ঠান সপ্তসুর। 12:30 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। 1:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:05 শুনবেন ছায়াগীতি। 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:40 শুনবেন মাতৃবন্দনা। 2:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 2:15 শুনবেন ছড়ার গান। 2:30 শুনবেন মনসা মঙ্গল। 3:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 6:00 শুনবেন ঘর গৃহস্থের অনুষ্ঠান। 6:30 মনসা মঙ্গল। 7:00 ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 শুনবেন বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 ও 7:55 ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:10 শুনবেন আইন ও অধিকার। 8:30 শুনবেন মিশ্র গানের অনুষ্ঠান। 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন লোকগীতি। 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10 রবীন্দ্রসঙ্গীত। 10:20 ইংরেজি বিশ্ব সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:30 শুনবেন আগামী দিনের অনুষ্ঠান পরিচিতি। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর, আমাদের এই অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:33 হয়ে 55 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।